বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বৃহস্পতিবার 8 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 8ই সফর 1448 হিজরি, 23 জুলাই 2026 খ্রিস্টাব্দ। সবাইকে প্রীতিময় শুভেচ্ছা আমাদের আজকের প্রথম অধিবেশনে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এই অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতার রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting in the morning of Thursday, the 8th of Shravan, the 8th of Safar, and July the 23rd. The news read by Shamim Khan. First, the headlines. ECNIC approves 8 development projects worth over 14,000 crore taka. Prime Minister assures all cooperation for development of the country's textile industry. High-level committee formed to solve problems of the sector. Philosophy of Bangladeshi nationalism is the only inclusive national identity of countrymen, comments Information and Broadcasting Minister. E-return service for individual taxpayers for 2026-27 fiscal year launched. 5% incentive will be given if returns are submitted between July to September. U.S. military says new round of strikes on Iran underway. And Bangladesh will face visiting Nepal in the last match of women's bilateral kabaddi series in Dhaka today. Now the details. Executive Committee of National Economic Council ECNIC approved a total of 8 development projects involving an overall estimated cost of over 14,041 crore taka. The approval came at a meeting of the ECNIC chaired by ECNIC Chairperson and Prime Minister Tariq Rahman at the Cabinet Division Conference Room of the Secretariat yesterday. Of the total project cost, the government will provide 10,494 crore 21 lakh taka from its own resources, while 3,550 crore 44 lakh taka will come as project loans. Of the approved projects, 3 projects are new while 5 are revised. The approved projects are Universal Social Infrastructure Development 2 First Revised Project, Integrated Development Project for Greater Dinajpur District, Construction, Renovation and Improvement of Disaster Shelters 3rd Revised Project, Dhaka-Ashuli Elevated Expressway Construction Project 2nd Revised, Upgrading existing kidney dialysis centers at medical college hospitals to 50-bed facilities, 2nd revised project, and establishing 10-bed kidney dialysis centers at district hospitals. Prime Minister Tariq Rahman assured the leaders of Bangladesh Textile Mills Association, BTMA, the government's cooperation for the sector's further development. He made the assurance when leaders of BTMA met with Prime Minister Tariq Rahman at his office at the Secretariat yesterday. During the meeting, BTMA leaders discussed current state of the country's textile industry, its export potential and challenges confronting the sector. Highlighting the textile industry's significant contribution to the national economy, they sought the government's continued support for the sector's sustainable development and urged the policy support to enhance its competitiveness in the global market. Tariq Rahman lauded the textile industry's contribution to industrialization, employment generation and export earnings. Later, the Prime Minister formed a high-level committee to review and resolve the existing problems of the sector. Information and Broadcasting Minister Zahiruddin Shopun said, philosophy of Bangladeshi nationalism introduced by Shaheed President Zia Rahman in the country's only inclusive and widely acceptable national identity. He made the remarks at a seminar titled Shaheed President Zia Rahman and Bangladeshi Nationalism held at Jagannath University yesterday. The Information and Broadcasting Minister said, in the concept of modern nationalism, no particular tribe, language, race or religion is the sole determinant of national identity. Rather, this modern national identity has evolved by embracing diversity of a territory, common interests and aspirations to build a shared future, he added. Zahiruddin Shopun said, bravery, declaration of independence, the leadership of Shaheed President Zia Rahman during the Great War of Liberation are proven historical facts. Bangladesh and China discussed cooperation on transport corridors as the two countries explored ways to advance the comprehensive cooperative partnership and deepen connectivity and economic ties. Foreign Minister Dr. Khalil Rahman and Chinese Foreign Minister Wang Yi held bilateral meeting in Manila yesterday on the sidelines of the ASEAN Regional Forum ARF Foreign Ministers meeting. Prime Minister's Foreign Affairs Advisor Humayun Kabir accompanied Dr. Khalil Rahman at the meeting. During the talks, the two foreign ministers discussed a wide range of bilateral issues aimed at advancing comprehensive cooperative partnership between Bangladesh and China and jointly building a China-Bangladesh community with a shared future. Rohingya crisis and repatriation of the forcibly displaced Myanmar nationals were also discussed during the meeting. This is Bangladesh Betar giving you the news. National Board of Revenue launched the electronic income tax return service for individual taxpayers for 2026-27 tax year, making online filing mandatory for most individual taxpayers as part of its drive to simplify, expedite and ensure transparency in tax services. In a press release issued yesterday, NBR said individual taxpayers can now submit the income tax returns online through its e-tax platform from yesterday. Under the scheme, individual taxpayers who submit the returns between July and September will receive a tax rebate equal to 5% of the net tax payable, subject to maximum benefit of 25,000 taka. The incentive will not only apply to returns filed after September. Instead, returns submitted after December will be subject to additional tax as stipulated under the prevailing tax laws. U.S. military said new round of attacks on Iran underway at President Donald Trump's direction. Donald Trump threatened earlier that the U.S. will bomb and destroy critical Iranian infrastructures every time Iran shoots at ships in the Strait of Hormuz. Iran's top negotiator Mohammad Baqir Ghalibaf said there will be no security in the region if Iran's security is not guaranteed. Iran's health ministry said at least 53 people have been killed in U.S. strikes on the country since June the 27th. Meanwhile, Yemen's Houthis said they carried out missile and drone strikes on two Saudi oil tankers in the Red Sea after declaring a maritime embargo on the kingdom. The death toll from the ongoing floods in India's northeastern state of Assam has risen to 31. Indian media said this yesterday. The Assam State Disaster Management Authority said more than 500,000 people remain affected across 16 flooded districts. Authority also said floodwaters inundated 872 villages and damaged over 24,000 hectares of cropland in the affected areas. Kabaddi and Bangladesh National Women's Kabaddi Team will take on visiting Nepal in the fifth and last match of the five-match test series at National Kabaddi Stadium in the capital today. The match is scheduled to start at 4 p.m. Bangladesh already secured the series, leading 3-1. Dhaka Meteorological Office says, due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Borishal and Chattogram division till 6 a.m. tomorrow. Due to heavy to very heavy rainfall, landslides may occur at places over the hilly regions of Chattogram division. Meanwhile, forecast for Little One this afternoon says the chances of rain and thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Faridpur, Khulna, Borishal, Puttakhali, Noakhali, Kumilla, Chattogram, Coxbazar and Sylhet. River ports in these areas are to hoist caution signal number one. To end the news, the main points again. ECNIC approves 8 development projects worth over 14,000 crore taka. Prime Minister assures all cooperation for development of the country's textile industry. High-level committee formed to solve problems of the sector. Philosophy of Bangladeshi nationalism is the only inclusive national identity of countrymen, comments Information and Broadcasting Minister. E-return service for individual taxpayers for 2026-27 fiscal year launched. 5% incentives will be given if returns are submitted between July to September. U.S. military says new round of strikes on Iran underway. And Bangladesh will face visiting Nepal in the last match of women's bilateral Kabaddi series in Dhaka today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna Khobor Porchi Shahida Akhtar. খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম। অতিবৃষ্টি, তাপদাহ, লবণাক্ততা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সমুদ্র উপকূলীয় এবং সুন্দরবন অঞ্চলের মানুষ সর্বস্বান্ত হয়ে শহরমুখী হচ্ছে। বনায়ন এবং বৃক্ষরোপণ করা ছাড়া এর থেকে বের হওয়ার অন্য কোনো উপায় নেই। তিনি গতকাল খুলনা মহানগরীর জাতিসংঘ শিশু পার্কে গাছে চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবেশ সুরক্ষা ও নগর সবুজায়নের লক্ষ্যে নগরীর 31টি ওয়ার্ডে নাগরিক ফোরাম খুলনা এই কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি প্রধানমন্ত্রী সবুজে সাজায় বাংলাদেশ কর্মসূচিতে অংশ নেয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার প্রতি বছর দেশব্যাপী 5 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলা প্রশাসক সরকারের এই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে নিজ নিজ বসতবাড়ির চারপাশ সবুজায়ন ও পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। নাগরিক ফোরাম খুলনার কো চেয়ারম্যান সর্দার আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, কেসিসির স্টেট অফিসার গাজী সালাউদ্দিন, নাগরিক ফ্রমের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক 16 থেকে 31 নম্বর ওয়ার্ড এলাকায় বৃক্ষরোপণের লক্ষ্যে নাগরিক ফোরামের ওয়ার্ড কমিটির মধ্যে 500 গাছের চারা হস্তান্তর করেন এবং জাতিসংঘ শিশু পার্কে 1টি গাছের চারা রোপণ করেন। এছাড়া বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধিতে 1টি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এদিকে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরীর 8, 10, 11, 15, 17, 19, 25, 26 ও 30 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন 25 নম্বর ওয়ার্ডে এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী আসানুর রশিদ মিরাজ 30 নম্বর ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, যুবদলের নেতাকর্মী, কর্মী সমর্থক এবং স্থানীয় সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন। ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে যশোর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে গতকাল এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপি সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও প্রচার সম্পাদক রেজানুল ইসলাম খান রিয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন ও সদস্য সচিব পিকুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। যশোর নগর ও সদর উপজেলা ছাত্রদল যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। এদিকে উপজেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে গতকাল খুলনার কয়রা উপজেলা দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়কের সভাপতিতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা গতকাল যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, মাদক সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, যেকোনো প্রকার অপপ্রচার, গুজব এবং আইন শৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধ পরিকর বলে জানানো হয়। এছাড়া সঠিক তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরা এবং পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এই সময় উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং তার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। খুলনার দিঘুলিয়া উপজেলার গাজীরহাট কেতলা হাজী সাইমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 15-দলীয় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় দিঘুলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন 2-1 গোলে তেরোখাদা উপজেলার সাচিদাহ ইউনিয়নকে পরাজিত করেছে। এদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিমতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে 16-দলীয় নিমতলা ফুটবল টুর্নামেন্টে গতকালের ফাইনাল খেলায় ছত্রগাছা নাবারণ সংঘ টাইব্রেকারে 5-4 গোলে রাফা এন্টারপ্রাইজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা বর্তমানে জুলাই অবস্থান করছি। বছর ঘুরে এসেছে এই জুলাই। গত বছর জুলাইয়ে বাংলাদেশের বুক ছিল ক্ষত বিক্ষত, রক্তে রঞ্জিত। অসংখ্য তাজা তরুণের রক্তে প্লাবিত হয়েছে বাংলার রাজপথ থেকে শুরু করে প্রতিটি অলিগলি। তাজা বুক পেতে তারা রক্ত দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে, কেউ কেউ আহত হয়ে আছে। আমরা আজকে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এবং যারা এটার সাথে প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আন্দোলন সময়ের স্মৃতিকথা এবং তাদের প্রত্যাশা এবং সেই সময়ে তাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হলের সামনে এবং এখানে অসংখ্য রিক্সা চালক, রিক্সা শ্রমিক যারা প্রতিনিয়ত তাদের শ্রমে চাকা ঘোরান সভ্যতার, সেই মানুষগুলো কিন্তু ছাত্রদেরকে একেবারে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। তারা যখন বিভিন্নভাবে অসহায় অবস্থায় পড়েছিল, এই মানুষগুলো তাদের রিক্সা দিয়ে এই ছাত্রদেরকে হসপিটালে নিয়ে যাওয়া, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, ক্ষেত্রবিশেষে তারা বিনা পারিশ্রমিকেই কিন্তু এই কাজগুলো করেছেন। তেমনই একজন রিক্সাওয়ালার সাথে কথা বলতে চাই। আপনি কেমন আছেন?
1: আসসালামু আলাইকুম।
0: আন্দোলনের পুরো সময়টা ধরে কি আপনি এই এরিয়াতে ছিলেন, মানে 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত?
1: 2 তারিখে চলে আসছিলাম,
0: মানে জুলাইয়ের 2 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত। আমরা আপনার কাছে একটু ওই সময়টা জানতে চাই যে আন্দোলন ধরেন 1 তারিখ থেকে শুরু হলো, 6 তারিখ থেকে বাংলা ব্লকেড, তারপরে তো রাস্তাঘাট বন্ধ, ক্যাম্পাসে মারামারি, এই ধরনের অনেক কিছু হয়েছে, ওই রকম কিছু ঘটনা আপনার কাছ থেকে জানতে চাই।
1: ওরম কি ডাইরেক্ট আমরা মনে করেন টুইটার এটা লাগিয়েছিলাম, যার পরে মনে করেন কি ধাম করে গুল্লি সিরা গুল্লি মারলো, যে একজনের ইঞ্জার আছে, একজনের মজক গেছে, কিন্তু কোনো ধরার মানুষ নেই। সেটা জানেন এমন বাজে বাজে কেউই ধরে না,
0: জুলাই আন্দোলনে প্রত্যক্ষদর্শী একজনের সাথে। আপনার কাছে একটু জানতে চাই, এই যে জুলাই আন্দোলন শুরু হলো, 1 তারিখ থেকে ছাত্ররা আন্দোলন শুরু করছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এবং সেটা 5 তারিখ পর্যন্ত চলার পরে 6 তারিখ থেকে বাংলা ব্লকেড শুরু হয়। আপনি যেহেতু এই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরেই থাকেন, আপনার স্মৃতি থেকে আমরা একটা ঘটনা জানতে চাই এবং আপনি সেই সময়টা কি দেখেছেন?
2: অতি প্রথম যখন মানে হামলা করছিল ছাত্রলীগ, তখন আমার নিজের চোখে দেখা আর কি, আমি তখন খাবার খাচ্ছিলাম দুপুর প্রায় 2টার দিকে আনুমানিক, তখন মনে করেন যে বিসির বাংলোর ওই সাইড দিয়ে যাচ্ছিল ওটা আন্দোলনকারী ভাই বোনেরা, তখনই ওনাদের উপরে যখন হামলা করে তখন আমি নিজের চোখে দেখা, মানে লাঠি অস্ত্র দেখি অস্ত্র নিয়ে যেভাবে হামলা করেছে, মানে অন্যরকম এরকম হামলা আমি কখনো কল্পনা করি নাই যে আমার নিজের চোখে দেখবো।
0: এই যে 14 তারিখ বা 15 তারিখের আগে 16 তারিখ থেকে তো মূলত আপনাদের এই অঞ্চলটা মানে এই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা স্থবির হয়ে পড়ে, এর আগে আপনাদের সামনেই তো আন্দোলনটা সংগঠিত হচ্ছিল, কিভাবে হচ্ছিল তার মানে যদি আপনার স্মৃতি থেকে?
2: ওনারা আসছিল শহীদ মিনারে অবস্থান ছিল ওটা আন্দোলনকারী ওনারা, আর ছাত্রলীগ ছিল এই লাজু ভাস্করে, আমি সে মাঝামাঝি ছিলাম, দৃশ্যগুলো দেখলাম নিজের চোখে, পরে এক সময় দেয় সন্ধ্যায় ঘিরে আসতেছে, তখন শুনতে পারলাম যে ওনাদের উপরে হামলা করবে, সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করবে, তখন চিন্তা ভাবনা করে যে আর দোকানদারি করতে পারবো না। পরে কিছুক্ষণ পরে হামলাটা শুরু হয়ে গেল। আমার যারা শহীদ হয়েছে তাদের জন্য শ্রদ্ধা রইল, যে ওনাদের সুস্থ বিচার যেন সরকার করে, এই আমার আশা।
0: আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাচের একজন বিক্রয়কর্মী, যিনি দীর্ঘ 17 বছর ধরে এখানে বিক্রয় কাজে সম্পৃক্ত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গত জুলাই আগস্টে ঠিক এই সময়টায় বাংলাদেশের এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব সংগঠিত হয়। সেই বিপ্লবের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত এমন অনেক মানুষ রয়েছে যাদের স্মৃতি জুড়ে সেই ভয়াবহ দিন, সেই রক্তাক্ত সময় জড়িয়ে আছে। তেমনই একজনের সাথে কথা বলতে চাই। কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ ভালো।
0: আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যেহেতু এই ক্যাম্পাসেরই, 1 তারিখের পর থেকে 17 তারিখ পর্যন্ত এই ক্যাম্পাসে মোটামুটি যে ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে থেকে কোনো একটা উল্লেখযোগ্য ঘটনা যেটা আপনার এই মুহূর্তে মনে পড়ছে?
3: 1 তারিখে শুরুর দিক তো যখন কোঠার আন্দোলন, তখন তো হচ্ছে দেখা যায় যে তেমন একটা ছিল না, আমরা হচ্ছে কিছু
4: অল্প সংখ্যক মানুষ হলের থেকে মাইকিং করে হাতে যে মাইকগুলো ছিল ওইগুলো নিয়ে আমরা সবাইকে বলতাম, আসার জন্য নিচে নামতো, আমরা সবাই নিয়ে শাহবাগে যাইতাম, বিভিন্ন কর্মসূচি ছিল। এগুলোর পরে যখন 15 তারিখ যখন ফার্স্ট শহীদুল্লাহ হলে মারামারি হয়, আমার হল হচ্ছে ফজলুল্লাহ মুসলিম হল, বাট আমি হচ্ছে ওই দিন শহীদুল্লাহ হল হয়ে বের হচ্ছিলাম ওই সময়টাতে, মানে দুপুর টাইমটাতে আমি বের হওয়ার ঠিক গেটে আসি, তখনই দেখি যে ওনারা আক্রমণ করছে আর কি, ওই যে মেডিকেলের মোড়টা দিয়ে ঘুরে আসছে, তখন ওইখানে আমিও ছিলাম, সবই দেখছি যে মারামারি কীভাবে করছে, ইট পাটকেল ছোড়াছুড়ি, এবার অনেক হাতে পিস্তলও ছিল। সেই ক্ষেত্রে আমরা দেখা গেছে যে তখন আমাদের সায়েন্সের যে 3টা হল, শহীদুল্লাহ আর ফজলুল্লাহ মুসলিম হল আর হচ্ছে 21 হল, এই 3 হলের স্টুডেন্ট আমরা সবাই মিলে যখন একসাথে নামি, ওনাদেরকে প্রতিরোধ করি, দেখা কার জন্য সাইড দিয়ে বের হই, তা কিছু আছে শহীদুল্লাহ হলের এক্সটেনশন 2 এর উপর ছাদের থেকে আমরা ইট ড্রিল মারি, এভাবে চলে আর কি।
0: আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন কথা বলবো এখানকার একজন শিক্ষার্থী, যিনি প্রত্যক্ষদর্শী এবং আন্দোলনের সময় তিনি হলের তালা ভেঙে হলে প্রবেশ করেছিলেন, তেমনি একজনের সাথে কথা বলতে চাই, চলুন কথা বলি।
5: প্রথমে তো এটা জুলাই আন্দোলন বলতে আমরা শুধু কোঠার আন্দোলনই করতেছিলাম, তো আমাদের রেগুলার যাওয়া আসা হইতো আন্দোলন করতে শাহবাগে, যাইতাম বসে থাকতাম, যেহেতু এটা আমাদের সবারই একটা মৌলিক অধিকারের জন্য লড়াই ছিল, আমরা সবাই ওইভাবেই রেগুলার যাওয়া আসা করি, তো দাবি যতদিন না হচ্ছে আমাদের পূরণ হয়। কিন্তু শেষের দিকে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদেরকে আরো মানে এটার প্রতি আরো প্রতিবাদী করে তুলে। তো এরই প্রতিবাদ স্বরূপ হচ্ছে একদিন আমি হচ্ছে টিউশন করে যখন আসছি, রুমে এসে শুনি হচ্ছে যে আমাদেরকে নাকি রাজাকার বলে আখ্যায়িত করা হয়েছিল, তখন আমাদের অনেক রাগ উঠে আর কি, সবারই নিজের অধিকার চাইতে গেলে রাজাকারের নাম শুনতে হবে, এরকম একটা পদবি নিতে হবে, তো তখন হচ্ছে আমাদের শুরু হয় আরো তীব্র প্রচেষ্টার বিরুদ্ধে যে এটা আমরা কোটা রাখবই না। সেটা থেকে পরিপ্রেক্ষিতে ওই দিন রাতে পুরো সম্পূর্ণ হলেরই মেয়েরাই তালা ভেঙে বাইরে আসে, তার ভিতর আমরাও ছিলাম, আমি নিজেও ছিলাম বাইরে। এসে রাত 12টার পরবর্তী সময়ে আমরা প্রায় 1-2টা পর্যন্ত রাজুতে অবস্থান করেছিলাম, তারপর পরবর্তী বিভিন্ন ঘটনাই ঘটছে। আন্দোলন যখন তীব্র রূপ ধারণ করে তার ভিতর অন্যতম ছিল হল থেকে হচ্ছে ছাত্রলীগকে বিতাড়িত করা, আমাদের হলেও হয়েছিল, রোকেয়া হল থেকে আমরা ছাত্রলীগ উৎখাত করতে সক্ষম হয়েছিলাম, এবং ওই দিনটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর ছিল, কারণ ওই দিন অনেক রকমের কথা রটেছিল যে আক্রমণ, হল আক্রমণ করা হবে বা এরকমের কোনো টাইপের, আমরা এর বিচার স্বরূপ সরকারের পদত্যাগও চেয়েছিলাম। তো সবকিছু মিলে আন্দোলনটা একটা আমাদের দেশপ্রেমের একটা পরিচয় ছিল।
0: আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, জুলাই বিপ্লবে যারা সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সম্মুখ সারিতে থেকে বুক পেতে দিয়েছেন বন্দুকের সামনে, তেমনই একজন সাহসী যোদ্ধা এসআই শাহীন। কথা বলব তার সাথে, সহসমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কথা বলি তার সাথে, জানতে চাই সেই সময় তার সাথে ঘটে যাওয়া স্মরণীয় কোন ঘটনা।
6: তারিখে আমাদের আন্দোলন শুরু হয় শাহবাগ থেকে, শাহবাগ থেকে যখন আন্দোলন শুরু হয় সকালবেলা পিজি হসপিটালে ছাত্রলীগ আওয়ামী লীগ আগুন ধরিয়ে দেয় আমাদের আন্দোলনকারীদের প্রশ্নবিদ্ধ করার জন্য। ঠিক সেই সময়টাই ছাত্রলীগ সেই 4 তারিখ সকালে আমাদের এই শাহবাগে ছাত্রদের উপর আন্দোলনকারীদের উপর গুলি ছোড়ে, তারা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, কিন্তু ছাত্ররা তাদেরকে প্রতিহত করে এবং তাদেরকে ধাওয়া করা হয়। উল্টো ধাওয়া খেয়ে তারা কাটাবন দিয়ে আপনার সায়েন্স ল্যাব হয়ে একদম ধানমন্ডি পর্যন্ত, জিগাতলা পর্যন্ত তারা মুভ করে, সেখানে ধাওয়াতে আমি নিজেও উপস্থিত ছিলাম। 4 তারিখ যখন এই আন্দোলন এভাবে চলছিল, সারা দেশের মানুষকে আমরা ঢাকামুখী আহ্বান করি, মানুষ ঢাকায় আসা শুরু করে, কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে প্রতিহত করা হয়, তাদেরকে দমিয়ে রাখা হয়, তাদের ঢাকা ঢুকতে না পারে, ঢাকায় প্রবেশ করতে না পারে। এক সময় কি হয় যে আমরা যখন সেদিন এই ঘোষণা করলাম, সারা দেশ থেকে মানুষ ঢাকা শহরের দিকে মুভ করছেন এবং সবাই সেটাতে সাড়া দিচ্ছেন, এটা ছিল আমাদের জন্য একটা খুবই ভালো সিদ্ধান্ত যে 6 তারিখের গোলাম মাস্টার ঢাকাকে আমরা 5 তারিখে নিয়ে আসতে পারছি।
0: আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসে অমর অক্ষয় হয়ে থাক, যে ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন এবং তারা বিজয় ছিনিয়ে এনেছেন আগস্টের 5 তারিখ। আমরা সেই বাংলাদেশকে ধারণ করব, সবাই একত্রে এই বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করব। আসুন সকলে দল মত নির্বিশেষে বাংলাদেশ করতে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এগিয়ে যাই, এটাই হোক জুলাই আগস্টের প্রত্যাশা।

এতক্ষণ জুলাই গণভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36 শুনলেন। তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।

সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন সালাউদ্দিন খান, গানের কথা লিখেছেন এডিএম রতন, সুর করেছেন শেখ আলী আহমেদ।

প্রিয় শ্রোতা, শুনছেন বর্ণালীতে স্থানীয় শিল্পীদের গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারই অশোক কুমার দেল লেখার গানের কণ্ঠ দিয়েছেন ইকবাল মাহমুদ, আর এই গানটিতে সুর করেছেন প্রদীপ রাহা।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খাল সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: বর্ণালীতে এবারে শোনাব তুমি আমার একটি আকাশ। এই গানটি সুব্রত কুমার শুভর কণ্ঠে, কথা লিখেছেন ইমরুল কায়েস, সুর করেছেন অপূর্ব রায়।

এখনো অনেক গল্প বলার আছে। সরাসরি বলবো, শিল্পী পূর্ণতা ফিরোজ, সুর করেছেন শেখ আব্দুস সালাম, কথা লিখেছেন ফিরোজ খান নুন।

প্রিয় গানটির সাথে শেষ হইল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ডালি বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল ৯টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ জসিমউদ্দিন সুমগ্ন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক মোট 14,041,00,000 টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 10,494,21,00,000 টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে 3,550,44,00,000 টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন এবং 5টি সংশোধিত। এগুলো হচ্ছে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন 2 প্রথম সংশোধন, বৃহত্তর দিনাজপুর, দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প তৃতীয় সংশোধন, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প দ্বিতীয় সংশোধন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট বিভাগ তৃতীয় সংশোধন, মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার 50 শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালসমূহে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন দ্বিতীয় সংশোধন। এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত 11টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের নেতারা গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এখাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এখাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। তারেক রহমান বলেন, সরকার এমন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে যেখানে আবাসন খাতের উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত। তিনি আরও বলেন, কেউ যেন আবাসন খাতে অনিয়ম করতে না পারে সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আরও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনপিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। গতকাল এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা প্রযোজ্য হবে না, আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। দেশে জ্বালানি তেলের কোন রকম সংকট এই মুহূর্তে নেই। বর্তমানে সরকারের কাছে 3,44,000 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী গতকাল সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, ডিজেল, অক্টেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও গেট কয়েলের মজুত স্বাভাবিকভাবে যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি আছে। খেলার খবর, কাবাডি। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে আজ বাংলাদেশ ও নেপাল নারী দলের মধ্যকার 5 ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজের প্রথম এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিকেল 4টায় খেলা শুরু হবে। 3-1 এ এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত, 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯টা বেজে ৫ মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: জীবনে সফল হতে হলে দ্রুত নয়, নিয়মিত এগিয়ে যেতে হয়। ছোট্ট ছোট্ট পদক্ষেপই একদিন বড় সফলতা এনে দেয়। যদি ব্যর্থ হন তাহলে সেই ব্যর্থতাই কিন্তু শেষ নয়, বরং এটি শেখার একটা সুযোগ যে মানুষ চেষ্টা ছাড়ে না, একদিন সে অবশ্যই সফল হবে। আর সত্যি কথা বলতে কি, অন্যের সঙ্গে পাল্লা নয় কিংবা তুলনা নয়, ঠিক গতকাল আপনার জীবনে যেটি ঘটেছে সেটির সাথেই আপনি প্রতিযোগিতা করুন, দেখবেন সফলতা অবশ্যই আপনার কাছে ধরা দিতে বাধ্য। চলুন প্রত্যেকটি মানুষের জীবনে সফলতা কামনা করি, এবং সেই প্রত্যাশায় এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীতে। রূপালীতে আজও আপনাদের সাথে কথা বলব অনেকটা সময় জুড়ে। সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি,
1: নূরজাহান আক্তার,
0: আর আরও রয়েছেন অধিবেশন তত্ত্বাবধান ছাড়াও প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। তো বন্ধুরা, আপনাদের সাথে পুরোটি সমাজের তো থাকতে চাই, কিন্তু আজকে তো চিঠি নেই, তারপরও মনটা খারাপ হলেও আপনাদেরকে ছেড়ে যেতে একদমই প্রস্তুত নই, তাই আগামীতে অবশ্যই আমাদেরকে লিখবেন, সে প্রত্যাশাই করছি।
1: হ্যাঁ, আমাদেরকে লিখবেন রূপালি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়।
0: আর ফোন করতে একদম দ্বিধাবোধ করবেন না, কেননা অনুষ্ঠানের ফাঁকে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো সেই পুরনো নম্বরটি দিয়েই।
1: নম্বরটি হল 01974-121-970।
0: হ্যাঁ, তো আর কথা নয়, চলুন এক বুক ভালোবাসা দিয়ে আপনাদের গানগুলো শুরু করি, যে গানগুলোর জন্য বা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন।
1: বিভিন্ন সময় আমাদেরকে অনুরোধ করেছিলেন, তেমনই এক বন্ধু রুবেল খালিশপুর খুলনার বন্ধু, তিনি এক বুক ভালোবাসা ছায়াছবি থেকে গান শুনতে দিয়েছিলেন কুমার বিশ্বজিৎ ও কনক চাপার কণ্ঠে।

0: এক বুক ভালোবাসা তোমায় দিলাম। হ্যাঁ বন্ধুরা, এই ভালোবাসা আপনাদের জন্য প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ থাকে, ইন্টার তরঙ্গের মাধ্যমে সেই ভালোবাসা কিন্তু আমরা ছড়িয়ে দিই। তো আবার চলুন গানের কাছে যাই। এবারে দেনমোহর এই ছবির গান রয়েছে আপনাদের জন্য, শোনাবো এন্ড্রু কিশোরের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের নিয়মিত শ্রোতা অনুরোধ করেছেন
1: সুফল বিশ্বাস, রায়ের মহল খুলনার বন্ধু।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন তার সাথে কথা বলে নিই এবং অনুরোধ করবো খুব সংক্ষেপে নাম ঠিকানাটা জানিয়ে বন্ধুরা আপনারা আপনাদের অনুরোধের কথাটি আমাদেরকে বলবেন এবং সব বন্ধুদেরকে সুযোগ দেবেন। আর হ্যাঁ, শুরু করার আগে একটি আরও একটি অনুরোধ, আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদমই রাস্তা পার হবে না। যদি আমাদের সাথে কথা বলতে ইচ্ছে হয় তাহলে আগে রাস্তা পার হওয়ার আগে অথবা রাস্তা পার হয়ে আমাদের সাথে
1: নিরাপদ জায়গায় থেকেই কিন্তু আমাদেরকে ফোন করবেন।
0: অবশ্যই দেয়।
1: হ্যালো,
2: সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: আপুরা ভালো আছেন?
1: জি আমরা ভালো আছি।
2: ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান,
1: জি
2: সভাপতি, কাকচিড়া বাজার জেলা বরগুনা। আপু,
1: জি জাফর ভাই বলেন।
2: আপু, আমি গান শুনতে চাচ্ছি। মিন্টু আমার নাম, মিন্টু আমার নাম। ছবি থেকে মোহাম্মদ খোরশেদ আলমের কণ্ঠে শোনাবেন।
1: আমরা সবসময় ভালোবাসতে চাই।
0: আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, এমন কথাটা আমরা অন্তত বলবো না। আমরা বলবো প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিক্ষণ আপনাদেরকে আমরা চাই, প্রতিটি আয়োজনে নিশ্চিত থাকবেন সে প্রত্যাশা করছি। হ্যালো, আসসালাম আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? ঠিক আছে, বগুড়ার বন্ধু। ছবিটার নাম কি যেন
2: বলছেন?
0: যেকোনো গান?
2: আচ্ছা
0: ঠিক আছে।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যদিও আমরা হিংসা চাই না, আমরা চাই বন্ধুত্ব, ভালোবাসা।
0: অবশ্যই তাই,
1: শুধু তাই নিয়েই আমরা সামনের পথে অবশ্যই সুন্দরভাবে।
0: কিছুক্ষণ আগে একটা কথা শুনছিলাম বা জানছিলাম, আর অনেকেই আমরা জানি যে প্রয়োজনের অতিরিক্ত যেটাই থাকবে সেটা কিন্তু বিষ। তো আপনার শরীরে বিষ আপনি কেন বহন করবেন? তো চলুন পরবর্তী বন্ধুর সাথে কথা বলি।
1: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। জি
3: আপুরা কেমন আছেন সবাই?
1: জি আমরা সবাই ভালো আছি।
3: আমাকে গান শুনাবেন নাম্বার ওয়ান সাকিব খান ছবি থেকে, এন্ড কিশোর কনক সাভার কণ্ঠে, সাথীর সাথীরে আমি চিনেছি তোমারে।
1: অসংখ্য ধন্যবাদ ফোন নিয়ে অংশগ্রহণ করার জন্য।
0: আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী বন্ধু।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
4: আচ্ছা
1: ঠিক
0: আছে,
1: মন শুধু চাই এসো না গল্প করি।
0: ঠিক আছে,
1: যদিও এখন জোছনা নাই, এখন
0: দিনের বেলা,
1: দিনের বেলা
0: চুকরো
1: রোদ, দূর মেঘলা রুদ্র।
0: আচ্ছা
1: ঠিক আছে, যাই হোক,
0: সেই সাথে খুব হালকা মিষ্টি একটা রোদ।
1: ঠিক
0: আছে, আমরা যোচনার সুযোগ পেলে অবশ্যই আপনার সাথে গল্প করব। তবে এই মুহূর্তে আর একটা বন্ধু রয়েছেন।
1: হ্যালো,
5: শুভ সকাল।
1: শুভ সকাল।
5: জি
1: লাভলি,
0: তুমি কবি আমি তোমার কবিতা। ঠিক আছে, আমরা অবশ্যই শোনাব আপনার পছন্দের গান, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন পরবর্তী আয়োজনে সে প্রত্যাশায়। পরবর্তী বন্ধু। হ্যালো, আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম।
0: জি কে বলছেন? হ্যাঁ ভীষণ ভালো, বলুন। নিত্যানন্দ দা, হ্যাঁ বলুন দাদা। গরিবের রানী, হ্যাঁ
6: মিষ্টি আপু ও নুরজান আপু ডাকলেও আছে।
1: আচ্ছা, এভাবেই সাথে থাকেন, আমরাও আছি আপনাদের সাথেই।
0: হ্যাঁ, তুমি ডাকলেও আসি না ডাকলেও আসি, সেটাই আমরা এমনটাই চাই। আমাদের বন্ধুরা আমাদের ডাক, আমরা থাকি আর না থাকি
1: বন্ধুরা যেন থাকে,
0: থাকলেই যেন বন্ধুরা থাকেন।
1: 0194-121-970 এই নাম্বারটি রয়েছে খোলা আপনাদের জন্য। আপনারা চাইলেই আমাদেরকে ফোন করে আপনাদের পছন্দের গানের অনুরোধটি করতে পারেন।
0: আর আমরা কিন্তু আপনাদের গান শোনানোর জন্য এবং আপনাদের সাথে কথা বলার জন্যই অপেক্ষা করছি। তো বন্ধুরা, যে কথাটি বলছিলাম শুরুতেই, যে আমাদের সাথে কথা বলতে বলতে যেমনটি রাস্তা পার হবে না ঠিক তেমনি রাস্তায় চলাচলের সময় অবশ্যই আপনাদের ফুটপাথ ব্যবহার করা উচিত। আর রাস্তা পারাপারে সময় যেখানে আন্ডারপাস, ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং আছে, অবশ্যই আমরা সেগুলো ব্যবহার করব। তারপর প্রথমে ডানে, পরে বামে, তারপর আবারও ডানে, যখন নিরাপদ মনে করব তখনই আমরা রাস্তা পার হব। মনে রাখবেন, ছোট্ট একটা দুর্ঘটনা কিন্তু শুধুমাত্র আপনার একার জীবনের কান্না নয়, আপনার সারা পরিবারের জন্য, সারা জীবনের জন্য কান্না হয়ে থাকতে পারে। এবারে কে আছেন?
1: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
4: আনোয়ার হোসেন, ফাজিলপুর মাতারগঞ্জ জামালপুর থেকে বলছি।
1: জামালপুরের বন্ধু আনোয়ার হোসেন, জি
0: বলুন।
4: গান শোনাবেন মধুমালতী ছায়াছবি শিল্পী রুনা লায়লা, হাটে যাও রে হাতুয়া ভাই।
1: আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব বন্ধুর এই গানটি শুনিয়ে দেওয়ার।
0: এটা কিন্তু আমরা খুব একটা শুনিনি,
1: না না শুনিনি, বেশ মজার মনে হচ্ছে গানটি।
0: হাটুয়া
1: ভাই,
0: মানে যে ভাই হাটতে চায়, তাই
1: হাটতে যায়, এমনই হবে হয়তো।
0: ঠিক আছে, আচ্ছা ঠিক, আপনার পাশাপাশি আমরাও শুনে নেব নতুন করে গানটি।
1: হ্যাঁ,
0: ওয়ালাইকুম আসসালাম।
7: আমি এস এম আশরাফুল জামান আশরাফ,
1: আসলে এই গানটি কিন্তু অনেক সুন্দর একটি গান। আমরা চেষ্টা করবো বন্ধুকে শুনিয়ে দেওয়ার, পাশাপাশি আমরাও শুনে নেব গানটি
0: সেই
1: আপনার আয়োজনে।
0: হ্যাঁ, একটি কিংবা দুটি ফোন নিয়ে ফিরে যাবো আবার গানের কাছে। অনেক বন্ধু অপেক্ষা করছেন, আর অপেক্ষা করাতে চাই না বন্ধুদেরকে।
1: হ্যাঁ, দেখে নিচ্ছি এবারে কে আছেন। হ্যালো, হ্যালো,
0: দুঃখিত বন্ধু, আপনাকে সম্ভবত আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন না, আমরাও আপনাকে শুনতে পাচ্ছি না, তাই আপনি আরো একবার চেষ্টা করুন। কে আছেন এবারে?
8: হ্যালো,
0: জি আদাব।
8: আদাব বিষ্ণু দিদি,
0: জি আদাব, বলুন দাদা।
8: আমি মিলন বাবু, বাইরা বাজার।
0: হ্যাঁ হ্যাঁ,
1: খুলনা থেকেই।
8: না খুলনা না,
1: ঠিক আছে বলুন। আচ্ছা বুঝতে পেরেছি,
0: খুলনার ভিতরে তো অবশ্যই।
8: গান শোনাবেন সবিন না, বধু বিদায়।
0: বধু বিদায়, হ্যাঁ।
8: অবিনাশ সুইন শিল্পী,
0: কোন গানটি
8: একটু কথা শোনো,
1: একটু খানি দেখো। আচ্ছা একটুখানি দেখো, একখান কথা রাখো, এমনই শিরোনামে বোধ হয় বন্ধু গান শুনতে চেয়েছেন। আরেকটি ফোন কল নিয়ে কিন্তু আমরা শেষ করে দেবো না,
0: সেটা হয়, আরেকটা ফোন নেওয়া যায়।
1: হ্যালো,
9: হ্যালো, নমস্কার,
1: জি আদাব।
9: কথা বলতে আছি অর্জুন চন্দ্রশীল, থানা ফরিদগঞ্জ, দেলাকাপুর থেকে।
1: অর্জুন,
9: জি জি, অর্জুন চন্দ্রশীল।
1: আচ্ছা,
0: অর্জুন চন্দ্রশীল, ফরিদগঞ্জ, চাঁদপুর। হ্যাঁ বলুন,
1: চাঁদপুরের বন্ধু।
9: আমি শুনতে চাই সবার উপরে প্রেম কবির গান শিল্পী সামিনা চৌধুরী, ভালোবেসে কেন আমি হলাম অপরাধী।
0: সবার উপরে প্রেম, আসলে ভালোবেসে অপরাধিত হওয়া যায় না, তারপরও আমরা চাই যে ভালোবাসাটা চিরন্তন হোক আপনাদের কাছে, আমাদের সবার কাছে।
1: তো আর কথা নয়, বন্ধুদের সাথে অনেক কথা হলো, আগামী আয়োজনে আবার কথা হবে বন্ধুদের সাথে। তো এই মুহূর্তে আমাদের তালিকাতে কিন্তু অনেক গান রয়েছে দেখতে পাচ্ছি, তো গান শুনবো এবার ভিলেন ছায়াছবি থেকে।
0: ও বন্ধু, তুমি শুনতে কি পাও আমাদের মনের কথা।
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মনির খান ও কনক চাপার কণ্ঠে এই গানটি শুনবো আমরা, মোহাম্মদ বিল্লাল, রাজাপুর খুলনার বন্ধুর অনুরোধে।

0: নিশ্চয়ই বন্ধুরা হৃদয়ের ডাক শুনতে পেরেছেন, আর অবশ্যই ডাক শুনে আবার আমাদের কাছে আসবেন। তবে এটা বলবো না যে তুমি মাত্র একবার এসে আমাকে দেখে যাও পরে আবার
1: আবার পরে না হয় এসো, এমনটা না, আমাদের সাথেই থাকেন
0: আপনারা সবাই।
1: হ্যাঁ, এবারে শুনবো রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে নাগরদোলা ছায়াছবির গান।
0: সবার পছন্দের অনেকেই শুনতে চান
1: এই গানটি, শুনতে চাই আমাদেরকে অনুরোধ করেছিলেন এনামুল লোকনাথপুর চুয়াডাঙ্গার বন্ধু।
0: হ্যাঁ,

বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশির সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি

0: প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয়, তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিকমতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। এক থেকে দুই বছরের শিশু হলে তার বুক দুই হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো দুইবার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রিয় শ্রোতা, শুনছেন রূপালীতে আপনাদের বিভিন্ন পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আর এখন কিন্তু সময় ভালোবাসার, আর এখন সময় ছাতা নিয়ে ঘর থেকে বের হওয়ার, কেননা রোদ হোক আর বৃষ্টি হোক ছাতা কিন্তু লাগে, এটা ভীষণ জরুরি একটি ব্যাপার। আর এই জিনিসটার পাশাপাশি আমরা এক বোতল বিশুদ্ধ পানি নিয়ে বের হবো, আর বের হবার আগে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র জিনিসপত্র যা যা লাগে আর কি, অফিসে যেতে হোক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান যাই হোক যেখানে যেতে হোক, এগুলো কিন্তু আমাদের সবসময় সাথে রাখা উচিত। আর যদি একান্ত কোনো জায়গায় যেতে বা বিশেষ করে অফিস বা আপনার প্রতিষ্ঠানে যেতে একটু দেরি হয়েই যায়, সেক্ষেত্রে অনুরোধ করবো খুব বেশি তাড়াহুড়া করার দরকার নেই, দেরি যখন হয়ে গিয়েছে হোক না, জীবনটা আগে আপনি নিরাপদ।
1: এই জন্য আগামী দিনে অবশ্যই চেষ্টা থাকবে আগে থেকে গুছিয়ে রাখা,
0: বের হওয়ার কথা। হ্যাঁ, আর যেহেতু জীবনটা সবার আগে, আপনি নিরাপদে বের হয়েছেন ঘর থেকে, আবার নিরাপদে ফিরে আসুন আপনার প্রিয়জনের কাছে। চলুন
1: এবারে শুনব কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবি থেকে গান। এই গানটি রুনা লালা ও আগুনের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন এ কে ফজলুল হক, ভেড়া মারা কুষ্টিয়ার বন্ধু।

0: একটা গ্রুপের কথা বলবো, তোমরা কিন্তু কাউকে বলো না, বিশ্বাস হচ্ছে না তো? ঠিক কিভাবে অনুরোধ করেছিলেন আমাদের মতো করে সৈয়দ আব্দুল হাদি এবং রুনা লায়লাও, নেওয়া হয়েছে বিশ্বপ্রেমিক থেকে। আর এই গানটি শুনতে চেয়ে মুস্তফা কামাল পাশা আপনি ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে ও অনুরোধ করেছেন, চলুন আমরা গোপন কথাটা গানে গানে শুনে আসি।
1: তোমরা কাউকে বলো না,
0: একদমই না।

প্রিয়শ্রোতা, আমাদের কাছে এখনো দুটো গানের অনুরোধ রয়েছে। প্রকাশ বিশ্বাস আপনি টাঙ্গাখালী বাজার মাগুরা থেকে অনুরোধ করেছিলেন সমাধি ছবির গান শোনানোর জন্য এন্ড্রু কিশোরের কণ্ঠে, আর এছাড়াও কনক চাপার কণ্ঠে মাত্র এক টাকার বউ এই ছবির গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মোহাম্মদ গিয়াসউদ্দিন পূর্ব চাম্বল বাঁশখালী চট্টগ্রামের বন্ধু। চলুন একটি গান শুনে আসি এই মুহূর্তে।

বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সবায়োজন। আপনাদের সাথে এতক্ষণ কথা বন্ধু হয়েছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। ঠিক বেলা 11:59 মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে দ্বিতীয় অধিবেশনে কথা হবে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। ঠিক বেলা 11:59 মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে দ্বিতীয় অধিবেশনে কথা হবে। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। ঠিক বেলা 11:59 মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে দ্বিতীয় অধিবেশনে কথা হবে। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হল আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এই মুহূর্তে অনুষ্ঠান ঘোষণায় রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। প্রিয় শ্রোতা, অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রহিমা আক্তার খাতুন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, সরকার এমন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে আবাসন খাতের উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত। তিনি আরও বলেন, কেউ যেন আবাসন খাতে অনিয়ম করতে না পারে সেই লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আরও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিমকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। আজ সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বিভাগ বাহিনী প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী নতুন প্রধানকে অভিনন্দন জানান। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনিযুক্ত নৌপ্রধান খন্দকার মিসবাহুল আজিম। আগামী মাসে প্রথম ধাপের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী অক্টোবরে প্রথম ধাপের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন পেছানো বা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়াবলী বিবেচনায় নিয়েই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনসমূহ অনুষ্ঠিত হবে। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের আগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং এ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বিষয়ে কমিশন আলোচনা করছে। এদিকে নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য একটি নতুন আচরণ বিধির খসড়া তৈরি করেছে। খসড়ায় মাইক্রোফোন ব্যবহারের ওপর বিধিনিষেধ, ভোট প্রভাবিত করার উদ্দেশ্যে ভোটারদের এনআইডি কার্ড ও মোবাইল ফোন নম্বর সংগ্রহে নিষেধাজ্ঞা, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি প্রচার সামগ্রীর ওপর কঠোর নিয়মকানুন এবং নির্বাচনী অসদাচরণের জন্য উচ্চতর শাস্তির কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, ২০০৯ সালের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনের সংশোধনের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন, নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃ ইস্যু কার্যক্রমের সময়সীমা আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই বিশেষ সুবিধা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশী নাগরিকের পাসপোর্টের নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু বা পুনঃ ইস্যুর আবেদন করতে পারবেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা মোতাবেক ইরানের ওপর নতুন দফা হামলা চলছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত জাহাজে হামলা হলে প্রতিটা হামলার জবাবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো বোমা হামলার সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হবে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে এই অঞ্চলের কোনো কিছুই নিরাপদ থাকবে না। খেলার খবর কাবাডি। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে আজ বাংলাদেশ এবং নেপাল নারী দলের মধ্যকার ৫ ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় খেলা শুরু হবে। ৩-১ এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হালকা আংশিক মেঘলা সহ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা ১টা ৫ মিনিটে। মাদকমুক্ত সমাজগুলি বিষয়ক জীবন্তিকা বেলা ২টা ৫০ মিনিটে। আধুনিক গান শুনবেন সাইদা আক্তার নেলির কণ্ঠে ২টা ১২মিনিটে এবং শহীদুল ইসলাম রাজের কণ্ঠে বেলা ২টা ৪০মিনিটে। ছায়াছবির গান রয়েছে বিকেল ৩টা ৫ মিনিটে এবং বিকেল ৪টা ৫ মিনিটে। রবীন্দ্রসঙ্গীত আতার রহমানের কণ্ঠে ২টা ১২মিনিটে এবং সন্ধ্যা অধিকারী কণ্ঠে বেলা ২টায়। পাঁচ মিশালি গান রয়েছে বিকেল ৩টায়। রাখালিয়া পল্লী গানের অনুষ্ঠান সন্ধে ৬টা ১০মিনিটে। এছাড়া অসীম কুমার দেবনাথের কণ্ঠে পল্লীগীতি শুনতে পাবেন ২টা ১২মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জ এনএচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এটি ঘোষণা। আগামী 27 জুলাই সোমবার বিকেল 4টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুবাইয়া রাহদিন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম। অতিবৃষ্টি, তাপদাহ, লবণাক্ততা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সমুদ্র উপকূলীয় এবং সুন্দরবন অঞ্চলের মানুষ সর্বশান্ত হয়ে শহরমুখী হচ্ছে। বনায়ন বা বৃক্ষরোপণ করা ছাড়া এর থেকে বের হওয়ার অন্য কোনো উপায় নেই। তিনি গতকাল খুলনা মহানগরীর জাতিসংঘ শিশু পার্কে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবেশ সুরক্ষা ও নগর সবুজায়নের লক্ষ্যে নগরীর 31টি ওয়ার্ডে নাগরিক ফার্ম খুলনা এ কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশ সুরক্ষায় সরকার প্রতিবছর দেশব্যাপী 5 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। পরে প্রশাসক 16 থেকে 31 নম্বর ওয়ার্ড এলাকায় বৃক্ষরোপণের লক্ষ্যে নাগরিক ফার্মের ওয়ার্ড কমিটির মধ্যে 500 গাছের চারা হস্তান্তর করেন। নাগরিক ফার্ম খুলনার কো চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, কেসিসির স্টেট অফিসার ও নাগরিক ফার্মের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধিতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এদিকে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরীর 8, 10, 11, 15, 17, 19, 25, 26 ও 30 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন 25 নম্বর ওয়ার্ডে এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী আসানুর রশিদ মিরাজ 30 নম্বর ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কনস্টিটিউশনাল অ্যান্ড লিগাল রিফর্মস অ্যাজ গ্যারান্টিজ অফ নন রিকারেন্স ইন ট্রানজিশনাল জাস্টিস শীর্ষক দিনব্যাপী এক জাতীয় সেমিনার গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে গ্যারান্টিজ অফ নন রিকারেন্স ইন ট্রানজিশনাল জাস্টিস ইন বাংলাদেশ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় তিনি কারেপশন অ্যান্ড অ্যান্টি কারেপশন ইন বাংলাদেশ, অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জ অফ ইন্ডিউরিং লিগাল অ্যান্ড ইনস্টিটিউশনাল চেঞ্জ বিষয়ে আলোচনা করেন। আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তীর সভাপতিত্বে আইন স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিফ আহসান, বাংলাদেশের মানবাধিকার কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন, অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের সদস্য, লেখক ও গবেষক ফিরোজ আহমেদ, ডিসিপ্লিনের প্রধান সহ শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। মানব পাচার প্রতিরোধে এক অ্যাডভোকেসি সভা গতকাল খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অভিবাসন প্রত্যাশী যুব সমাজকে নিরাপদ অভিবাসন, ভুয়া দালাল চক্রের প্রতারণা এবং মানব পাচারের প্রতিরোধ কৌশল সম্পর্কে সচেতন করার উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, প্রেস ক্লাবের প্রতিনিধি ও বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সিংরাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভাঙন কবলিত এলাকায় প্রায় 11 লাখ টাকা ব্যয়ে 90 মিটার প্যালাসাইডিং নির্মাণ কাজের গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় তাঁতি দলের সিনিয়র সহসভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপ প্রকৌশলী, জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও মোড়েলগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলায় 2026-27 মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গতকাল উপজেলা অডিটোরিয়াম হলে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিতে চুয়াডাঙ্গা জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের কটন অফিসার সহ উপকারভোগী কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষককে প্রতি বিঘা জমির জন্য 600 গ্রাম তুলা বীজ, 50 কেজি ডিএপি ও এমওপি সার, 25 কেজি ইউরিয়া, 2 কেজি বোরন এবং 10 বোতল কীটনাশক প্রদান করা হবে। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর মোড়ে একটি সারের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখার দায়ে 20 বস্তা সার জব্দ করেছে। এ সময় দোকান মালিকের কাছ থেকে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই আদালত পরিচালনা করেন। খেলার খবর, ফুটবল। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর স্কুল মাঠে ইয়াং স্টার ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় ফরিদপুর একাদশ 2-0 গোলে কুমারী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় কালীগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ 4-0 গোলে 1 নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের ফুটবল একাদশকে পরাজিত করেছে। এর আগে সংসদ সদস্য আবু তালিব প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান, আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে। গানে কথা লিখেছেন সৈয়দ আব্দুল মতিন।

দেশের গানটি শুনলেন আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। আমাদের আয়োজনমালায় এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী আতাউর রহমান।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন আতাউর রহমানের কণ্ঠে।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দুখানি আধুনিক গান সাইদা আক্তার নীলির কণ্ঠে।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায়
1: প্রথমে খান মোস্তফা কামাল এবং পরে বীরেন্দ্রনাথ বিশ্বাসের লেখা দুখানি আধুনিক গান শুনলেন সাইদা আক্তার নেলির কণ্ঠে।
0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা

0: এর বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লী গান অসীম কুমার দেবনাথের কণ্ঠে।

0: দুখানি পল্লী গান শুনলেন অসীম কুমার দেবনাথের কণ্ঠে।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে আল্লাহ পাকিস্তানে হামদ।

Allah paki shani ham chulen. Manushi shangi abugna shuchu bebhar koriyo na, ebong zamine upore dampho phore choriyo na. Nishchoi Allah Taala dambhik o ahongkar karike pochondo koren na. Ar tumi nij choroner moddhe pontha obolombon koru ebong kotha bolar shomoy nimno shore bolo, orthat shorgol koriyo na. Al Quran Bangladesh betar Khulna. এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة، وابعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো।
2: আল্লাহ তাআলা খাস বান্দাতারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা অথবা আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: দূরে ও কাছে যে যেখানে বসে এই বৃষ্টি স্নাত দুপুরে আমাদেরকে শুনছেন, তাদের সকলকে একটা প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন। বন্ধুরা, প্রতিদিনকার মতো আজও এই আয়োজনে থাকছে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে চমৎকার কিছু গান। এছাড়াও কথা হবে আপনাদের সাথে 01974121970 এই নম্বরে, যেখানে আপনারা জানাতে পারবেন আপনাদের নতুন অনুরোধের কথাগুলো। তাহলে আর কথা নয়, চলুন চলে যাই গানে। শোনাবো প্রথমেই শর্ত ছবি থেকে গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন সুফল বিশ্বাস রায়ের মহল খুলনা থেকে।

এবারে বৌমা ছবিতে গিয়েছেন এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা। শুনতেছে অনুরোধকারী শ্রোতা দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধু।

0: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। একটি বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে আগামী 27 জুলাই 2026 তারিখ বিকাল 4টায় নতুনকুড়ি স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে নতুনকুড়ি স্পোর্টস 2025-2026 কার্যক্রম সমাপ্ত হবে এবং নতুনকুড়ি স্পোর্টস 2026-2027 দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। নতুনকুড়ি 2026-27 এর আওতায় 10টি ইভেন্টের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর 2026 থেকে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম 1 জুলাই 2026 হতে 31 আগস্ট 2026 পর্যন্ত চলমান থাকবে। বিজ্ঞপ্তিটি শুনলেন
1: বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাবো ইরফান মেধা শিপলুর কণ্ঠে হাওয়া ছায়া ছবির গান, আর শুনতে চেয়েছেন নিখিল বিশ্বাস বিল পাপলা খুলনা থেকে। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের এই গানটি।

0: বন্ধুরা, আয়োজনের শুরুতে যেমনটি বলছিলাম, কথা হবে আপনাদের সাথে এবং আমাদের সকল শ্রোতা বন্ধুরা কিন্তু নম্বর জানেন, তারপরেও আরও একবার বলে দিচ্ছি, 01974-121-970, এবং ফোন কল চলে এসেছে। কোন বন্ধু প্রথমে রয়েছেন?
1: হ্যালো।
2: হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি, আমরা সবাই ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। জি, কি গান শুনতে চান বলুন। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান।
0: এবারে কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হলেন, কথা বলবো তার সাথে। হ্যালো, জি অনুরোধ জানাবেন বিজন ভাই। অচেনা ছবির কোন গানটি আরেকবার বলবেন গানের কথা? কোথায় স্বর্গ কোথায় নরক। আসলে স্বর্গ এবং নরক কিন্তু শ্রোতা বন্ধু মানুষের মাঝেই। আরেকজন বন্ধু রয়েছেন।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি, আমরা সবাই ভালো আছি। জি, আপনি কি গান শুনতে চান বলুন, লুৎফর জোয়ার্দ্দার। জি,
0: হ্যাঁ শ্রোতা, এই গানটি কিন্তু আমরা প্রায়ই শুনিয়ে থাকি, বধু তুমি কার ছবি থেকে রিঙ্কুর কণ্ঠে, মনে হয় প্রায় সপ্তাহে থাকে। আপনি আমাদের সাথে থাকলে অবশ্যই এই গানটি শুনতে পারবেন। হ্যালো, জি শুভ দুপুর। আরংঘাটা খুলনা থেকে, জি অনুরোধ জানাবেন। যে কোনো গান, ঠিক আছে শ্রোতা, তেজির ছবি থেকে আপনার জন্য একটি গান থাকবে, আপনার অনুরোধটি আমরা লিপিবদ্ধ করে রাখছি। এবারে কোন বন্ধু যুক্ত হয়েছেন?
1: হ্যালো, শুভ দুপুর, কে বলছিলেন? আচ্ছা, কি গান শুনতে চান বলুন। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন।
0: হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি শুভ দুপুর শ্রোতা। জি, কে বলছিলেন, কোথা থেকে? জি অনুরোধ জানাবেন। শ্রোতা, ছবির নামটি আমরা বুঝতে পারিনি। প্রজাপতি, জি সহযাত্রী ছবি থেকে কোন গানটি শ্রোতা? সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি সাথেই থাকবেন, আমরা আপনার গানের ছবির নামটি, পছন্দের ছবির নামটি লিখে রাখছি, এই ছবি থেকে যেকোনো একটি গান আপনাকে শুনিয়ে দেবো। এবারে কোন বন্ধু রয়েছেন?
1: শুভ দুপুর, কে বলছিলেন? লাভলি, আচ্ছা বন্ধু ভালো থাকবেন আপনিও।
0: চমৎকার একটি ফোন কল আমরা চাই, এমন পরিচ্ছন্ন ফোন কল কিন্তু আসলেই অনেক ভালো লাগে। ফোন করে প্রথমে পরিচ্ছন্ন ভাবে নাম ঠিকানা জানিয়ে অনুরোধ, যেতে অল্প সময়ের মধ্যে যেমন আমরা শ্রোতাদের অনুরোধ জানতে পারি এবং আমাদের লিপিবদ্ধ করতেও সহজ হয়, একই সাথে অন্য শ্রোতারাও সুযোগ পান।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা শফিকুর রহমান লবণচরা খুলনা থেকে, আপনি কি গান শুনতে চান?
0: ঠিক আছে শ্রোতা, আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই আপনার গানটি শোনানোর চেষ্টা থাকবে।
1: হ্যালো,
3: নমস্কার,
1: আদাব, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি, কি গান শুনতে চান? আচ্ছা বন্ধু, সাথেই থাকুন।
0: আমরা আর একটি ফোন কল নিয়ে চলে যাব আবারও শ্রোতাদের অনুরোধের গানে। হ্যালো,
3: শুভ দুপুর,
0: জি শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে? ঠিক আছে, বৃষ্টির সময়ে বৃষ্টির গান শুনতে চেয়েছেন আমাদের শ্রোতা। এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি গানে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে শোনাবো সহযাত্রী ছায়াছবির গান সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শেখ রেজাউল গোলখালি কয়রা থেকে।
0: হ্যাঁ, আর কিছুক্ষণ আগেই কিন্তু ফোনে অহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু, আপনিও সহযাত্রী ছবির গান শুনতে চেয়েছিলেন। আশা করছি আপনি সাথে আছেন এবং আপনার পছন্দের গানটি আপনি আজই শুনতে পাচ্ছেন।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে দিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব গোলাগুলি ছায়া ছবির গান। রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন তুহিন গোলাপনগর কুষ্টিয়া থেকে। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের এই গানটি।

0: করছো? দুষ্টু,
1: কাছে এসো না।
2: শ্রোতা বন্ধু, এবারে ইতিহাস ছবির গান শুনবেন কুমার বিশ্বজিতের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন একে ফজলুল হক ভেড়ামারা কুষ্টিয়া থেকে।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য

0: যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
0: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
1: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
0: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
0: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
0: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাব দ্বৈত কণ্ঠে শ্রী রুবেল ও সামিনা চৌধুরীর কণ্ঠে খবর আছে ছা ছবি থেকে, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুনীল মোল্লাহাট ওভারব্রিজ থেকে। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন তোমাকে চাই ছায়াছবির গান কনক চাপার কণ্ঠে। আর শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন খোকন চন্দ্র ও হাবিব পাংশা রাজবাড়ি থেকে। বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো দুপুর দুইটার বাংলা সংবাদ। আপনারা এখন শুনবেন বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোজাম্মেল হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তার সরকার বদ্ধপরিকর। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI কনফারেন্স 2026 উদ্বোধন করে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার 2030 সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিমধ্যে ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ এবং ভ্যাট ও ট্যাক্স প্রদান প্রক্রিয়া সহজতর করেছে। তিনি বলেন, এর ফলে দেশে যে কোনো বাণিজ্য শুরু করা সহজ এবং দ্রুত হবে। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করাই এই সম্মেলনের লক্ষ্য। আন্তর্জাতিক এই সম্মেলনে দেশ বিদেশে প্রায় 600 জন বিশিষ্ট প্রতিনিধি অংশ নিয়েছেন। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাউল আজিমকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। আজ সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী নতুন নৌপ্রধানকে অভিনন্দন জানান। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনিযুক্ত নৌপ্রধান খোন্দকার মিসবাউল আজিম। মানবতা বিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আজ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেলে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনাল একই সঙ্গে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমোদন দেন। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার ঘটনায় গত 15 জুলাই অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করে ডিবি পুলিশ। আগামী 27 জুলাই থেকে আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীরা 24 সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। এজন্য প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে 3,50,000 টাকা। ধর্ম মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাক নিবন্ধিত ব্যক্তিরা চাইলে ঘোষিত হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে একই সঙ্গে চূড়ান্ত নিবন্ধনও করতে পারবেন। অন্যথায় আগামী 10ই ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। এবছর সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী হজ প্যাকেজ সহ 2টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। চলতি 2026-27 অর্থ বছরের শুরুতে জুলাই মাসের প্রথম 21 দিনে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ 2 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 23.5% বেশি। আজ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য উপাত্ত অনুযায়ী বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা চলতি মাসের 21 তারিখ পর্যন্ত 1 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। রেমিটেন্স প্রবাহের এই ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে, লেনদেনের ভারসাম্যের উপর চাপ কমাবে এবং নতুন অর্থবছরের প্রথম মাসগুলোতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জোর দিয়ে বলেছেন, সেদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। কংগ্রেস জনতা পার্টি সিজেপির নেতৃত্বে হাজার হাজার বিক্ষোভকারী দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের জন্য দ্রুত বিচার আদালত গঠন করা হবে বলেও জানান নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি আরও বলেন, যুব সমাজের ভবিষ্যৎ বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না। খেলার খবর কাবাডি। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে আজ বাংলাদেশ এবং নেপাল নারী দলের মধ্যকার 5 ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজের 5ম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিকেল 4টায় খেলা শুরু হবে। 3-1 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: শ্রোতা বন্ধুরা, ঢাকা থেকে প্রচারিত বাংলা সংবাদের পর ফিরে এলাম আমাদের নিজস্ব ভবনে, অর্থাৎ বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। শ্রোতা বন্ধুরা, কথা নাই চলে যাচ্ছে গানে। এবারে শোনাব অবুজ মনের ভালোবাসা ছায়াছবির গান, দ্বৈতকণ্ঠে গেয়েছেন খালিদ হাসান মিলু, সাবিনা ইয়াসমিন। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ রিজাউল আলম ঝন্টু, হরিণাকুণ্ডু, ছিনাইদহ থেকে। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের এই গানটি।

বন্ধুরা, প্রেম চিরন্তন ও শাশ্বত, আর প্রথম প্রেম সে তো চির অম্লান, কোনো হৃদয় কোনো কালেই যাকে ভুলতে পারে না। আর তাই তো প্রিয় মানুষটাকে দেখলে মনে হয়, তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাবো বিয়ের ফুল ছায়া ছবির গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন কনক চাপা ও ইন্দ্রকিশোর। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন লক্ষ্মী পাংশা রাজবাড়ি থেকে।

0: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। আগামী 26 জুলাই 2026 তারিখ রবিবার বেলা 2:30 শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় শিশুদের পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়টি ফোন ইন অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। প্রিয় শ্রোতা, আপনারা আমাদেরকে যে নম্বরে ফোন করতে পারবেন 0197412190 নম্বরে অনুষ্ঠানটি সরাসরি যুক্ত হতে পারবেন এবং অনুষ্ঠানে ফোন করতে পারবেন, অনুষ্ঠান সংক্রান্ত বিশেষ ঘোষণাটি শুনলেন। বন্ধুরা, কথা দিয়েছিলাম গানের ফাঁকে ফাঁকে কথা হবে আপনাদের সাথে 0197412190 নম্বরে। দেখি প্রথম কোন বন্ধু আছেন আমাদের সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমি বুলবুল আহমেদ, কাজীবাগ থানা থেকে আপু।
0: জি,
1: কবির নাম ভালোবাসার যুদ্ধ।
0: ভালোবাসার যুদ্ধ, জি।
1: ভালোবাসার যুদ্ধ ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও পার্শ্ববর্তী কণ্ঠে গানের কথা।
0: জি,
1: আমার শুধুই একজন, অবশ্যই শোনাবেন।
0: আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। এবার দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, চুয়াডাঙ্গা জীবননগর থেকে লিটন সর। আচ্ছা, আশিক প্রিয়া ছায়াছবি থেকে যে কোনো গান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন?
1: আপু, একটা বিষয় আপনার কাছে জানতে চাইতাম, না গানগুলো সংকলন করে কে? আপু,
0: জি
1: বলেন। হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রোতা বন্ধু, আপনি আবারও চেষ্টা করতে থাকুন। এবার দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। এবার দেখি কে আছেন। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছিলেন?
1: আদাব দিদি।
0: আদাব,
1: আমি মিলন বাবু, বয়রা বাজার দিদি।
0: আচ্ছা, মিলন বাবু, বয়রা বাজার
1: দিদি। আমার সঙ্গে আছে চিত্তানন্দ অধিকার দা, বগরন্দ দোকানদার, পলাশ। আমরা এক জায়গায় বসে শুনতেছি।
0: আচ্ছা, কি গান শুনতে চান বলুন
1: দিদি। আমাকে গান শুনাবেন, ছবির নাম হাওয়া।
0: হাওয়া, আচ্ছা,
1: হাওয়া সাদা সাদা কালা কালা।
0: শ্রোতা বন্ধুরা, এই গানটি আজ ছিল আমাদের তালিকাতে, আপনি নিশ্চয়ই শুনেছেন। আচ্ছা, সাথে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, ওয়াশি। আচ্ছা বন্ধু, সাথে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। এবার দেখি কোন বন্ধু আছেন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? রিজাউল। আচ্ছা, ঝিনুক মালা ছাত্রীর গান। এবার দেখি কোন বন্ধু আছেন। হ্যালো, আদাব, কে বলছিলেন? আচ্ছা, আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। এবার দেখে কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আচ্ছা মানিক, জি শুনতে পাচ্ছি না, আরেকবার বলুন শ্রোতা। আচ্ছা আচ্ছা আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। এবার দেখি কোন বন্ধু আছেন। হ্যালো হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আপনি আবারও চেষ্টা করুন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। এবার দেখি কে আছেন। হ্যালো, আচ্ছা কাশিম সর্দার। আচ্ছা, ছায়াছবির নামটি আরেকবার বলুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন?
1: আব্দুল মজিদ বলছি, সরিগাড়ি কুষ্টিয়া
0: থেকে। মজিদ?
1: জি জি, সরিগাড়ি কুষ্টিয়া থেকে।
0: আচ্ছা, কি গান শুনতে চান বলুন।
1: লাইলি মজনুর ছবির যে কোনো একটা গান শোনাবি।
0: লাইলি মজনু ছবির যে কোনো গান, তাই তো? আচ্ছা, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, এই ফোন কলটির সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের ফোন কল। তো এবার চলে যাচ্ছি গানে। এবারে শোনাবো তোমার জন্ম তোমার জন্য ছায়াছবির গান, মনির খানের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন জসিম, রায়ের মহল খুলনা থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। সবাইকে আবারও অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীত শুনবার জন্য। শিল্পী সন্ধ্যা অধিকারী।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন সন্ধ্যা অধিকারীর কণ্ঠে বাংলাদেশ বেতার খুলনা। বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। আগামী 26 জুলাই 2026 তারিখ রবিবার বেলা 2:30 শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় শিশুদের পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়ক একটি ফোন ইন অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে। প্রিয় শ্রোতা, 01974121970 নম্বরে ফোন করে আপনারা অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হতে পারবেন। অনুষ্ঠান সংক্রান্ত বিশেষ ঘোষণাটি শেষ হলো। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আয়োজন মালায় এবারের নিবেদন আধুনিক গান। শিল্পী শহীদুল ইসলাম রাজু প্রথম গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে।

শ্রোতা বন্ধু, আপনারা শহীদুল ইসলাম রাজুর গাওয়া দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 27 জুলাই সোমবার বিকেল 4টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম নতুনকুড়ি স্পোর্টস 2025-2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন মাদকমুক্ত সমাজ গড়িয়ে বিষয়ক একটি জীবন্তিকা।

0: কইগো রাহাতের মা।
1: রাহাতের মা কোথায় গেলে? রাহাতের মা
2: এই অসময় তুমি রাহাতের বাবা, এ সময় তো তুমি বাসায় ফেরো না, তা দোকান বন্ধ করে এলে নাকি?
1: হ্যাঁ, আজ একটু সকাল সকালই বন্ধ করলাম।
2: তা হঠাৎ দোকান বন্ধ করে বাসায় ফিরলে, কি হয়েছে বলো তো? কোনো সমস্যা মানে?
1: সারা বছরই নিয়ম মাফিক দোকান বন্ধ করি আবার খুলি, আজ না হয় একটু অনিয়মই করলাম।
2: তোমার এই সব হেয়ালির কথা আমি ঠিক বুঝতে পারছি না।
1: অত বুঝে কাজ নেই, যা বলছি শোনো।
2: আচ্ছা বলো কি বলবে।
1: তুমি একটু চোখ বন্ধ করো তো।
2: কেন চোখ বন্ধ করব? বলি, এই বয়সে তুমি সেই আগের মতো?
1: আহা, যা বলছি তাই করো।
2: ঠিক আছে, এই করলাম।
1: খবরদার রাহাতের মা, না বললে চোখ খুলবে না কিন্তু।
2: ঠিক আছে ঠিক আছে, খুলবো না।
1: এবার, হ্যাঁ এবার চোখ খুলো।
2: এ কি, এই যে সোনার চেন, বাহ খুব সুন্দর হয়েছে তো।
1: তোমার গলায় অপূর্ব মানিয়েছে, অনেকদিন ধরে ভাবছি তোমার জন্য একটা সোনার চেন গড়ি আনব। একসাথে অত টাকা জোগাড়ও করতে পারিনি, তাই এতদিন লেগে গেল।
2: রাতের বাবা, তুমি আমার জন্য সোনার চেন গড়াতে দিয়েছিলে, তা তো কোনোদিন বলনি।
1: বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। তাছাড়া তোমাকে একটা চমক দেওয়া হলো, বিয়ের পর তোমাকে কোনো ভালো গহনা গাঁটি দিতে পারিনি, তাই আর কি।
2: আমাদের রাহাত লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করবে, তারপর?
1: তারপর ও মায়ের সব শখ পূরণ করবে, তাই তো?
2: করবেই তো, শুধু মায়ের না বাবারও। আমার রাহাত মেধাবী ছেলে, সে পরীক্ষায় জিপিএ 5 পেয়ে পাশ করে কলেজে ভর্তি হয়েছে।
1: হ্যাঁ, রাহাত ছেলেবেলা থেকেই ফার্স্ট সেকেন্ড হয়ে ক্লাসে উঠেছে। আমার বিশ্বাস ও লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে।
2: তুমি দেখে নিও, আমার ছেলে 10 জনের একজন হয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।
1: সে আশা আমারও আছে রাহাতের মা। ও লেখাপড়া শেষ করে একটা কিছু করলে তখন আমাদের সংসারের অবস্থা আর এমন থাকবে না, কি বলো?
2: হ্যাঁ, সে বিশ্বাস আমারও আছে রাহাতের বাবা।
1: আচ্ছা আমি যাই দেখি দোকানের দিকে।
2: শোনো, আজ থাক, এবেলা আর দোকানে যাওয়ার দরকার নেই। রাহাতের কলেজ থেকে ফেরার সময় হয়ে গেছে, একসাথে আজ 3 জনে খেয়ে নেব।
1: তুমি যখন বলছো তাই হোক, তাছাড়া অনেক দিন 3 জন একসাথে খাওয়া হয় না।
2: ওই যে বলতে বলতে রাহাত চলে এসেছে।
3: আব্বা, তুমি এখন বাড়িতে?
1: হ্যাঁ বাবা, দোকান বন্ধ করে এলাম আর কি। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, তারপরে দোকানে যাব।
2: তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার আনছি।
1: খাও বাবা, মাছের মাথাটা ভালো করে খাও।
3: না আর খাবো না আব্বা।
1: খাবে না? এ তুমি কি বলছো বাবা, প্লেটে তো ধরতে গেলে সব খাবারই রয়ে গেল। এ কি, খাওয়াটা শেষ না করেই উঠে যাচ্ছ যে রাহাত?
3: আর আর খেতে পারবো না আব্বা।
1: তোমাদের বয়সে ছেলে মেয়েদের এইটুকু খেলে চলবে বাবা?
2: কি হলো রাহাত, এরই মধ্যে খাওয়া শেষ?
1: শেষ আর কোথায় হলো, ওর প্লেটে তো সবই রয়ে গেছে।
3: মা, আমি আমার রুমে গেলাম।
1: রাহাতের মা, আমি রাহাতের ভিতর কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করছি।
2: হ্যাঁ, বেশ কিছুদিন ধরে ও কেমন কম কথা বলে, মাঝে মাঝে গম্ভীর হয়ে একা একা বসে থাকে।
1: আগের চেয়েও ওর শরীরটা কেমন যেন খারাপ হয়ে গেছে।
2: আমি প্রায় ওর খাওয়া নিয়ে বকাবকি করি, কিন্তু ও আগের মতো কিছুই খেতে চায় না। আর ভাত খাওয়া তো তোমার সামনেই দেখলে।
1: রাহাতের এসব বিষয় আমাকে জানাওনি কেন?
2: আমি মনে করেছিলাম সময় সময় ছেলেমেয়েরা কম খায়, খিদে পেলে আবার ঠিক মতো খাবে, কিন্তু দিনে দিনে ছেলেটার খাওয়া একদম কমে গেছে।
1: এটা তো চিন্তার বিষয় রাহাতের মা।
2: হ্যাঁ
1: শোনো, ছেলেটাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
2: হ্যাঁ রাহাতের বাবা, ওকে ভালো ডাক্তার দেখাতেই হবে।
1: ঠিক আছে, ওকে কালি ডাক্তারের কাছে নিয়ে যাই, কি বলো?
2: হ্যাঁ তাই চলো। ডাক্তার সাহেব, আমাদের হাতকে একটু ভালো করে দেখুন তো।
1: ডাক্তার সাহেব, আমাদের অভাবের সংসার, তবুও ছেলেটাকে আমরা সেই অভাবের ছোঁয়া ওর গায়ে লাগতে দেইনি।
2: ছেলের আমার কি হলো ডাক্তার সাহেব?
4: আপনারা এখানে একটু অপেক্ষা করুন, এসো তো বাবা আমার সাথে ওই রুমে। চলো বাবা, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আপনারা একটু এপাশে আসুন।
2: ডাক্তার ডাক্তার সাহেব, আমার ছেলের কি অবস্থা?
4: আপনারা আপনাদের ছেলের সম্পর্কে কি কোনো খোঁজ খবর রাখেন?
1: কেন, কি হয়েছে ডাক্তার সাহেব, আমাদের সব খুলে বলুন তো।
4: আপনার ছেলে মাদকাসক্ত হয়ে পড়েছে।
2: হ্যাঁ, আমি কিছুটা সন্দেহ করেছিলাম রাহাতের বাবা, কিন্তু
1: তুমি আমাকে বলনি কেন?
2: তুমি তো সব সময় দোকান নিয়ে ব্যস্ত থাকো।
1: তাই বলে ছেলের খোঁজ খবর ভালো মন্দ এসব বিষয়ে?
4: দেখুন, এখন এমন এক পর্যায়ে এসে গেছে যে এসব অতীতের ভালো মন্দ তুলে লাভ হবে না। ওকে এখন নেশা থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। আর কিছুদিন পরে আমার কাছে আসলে হয়তো পরিস্থিতি আরো ভয়াবহ হতো।
2: ডাক্তার সাহেব, এখন কি হবে?
4: হতাশ হবেন না, ছেলে মেয়েদের ব্যাপারে সচেতন থাকতে হবে।
2: ডাক্তার সাহেব,
4: মাদক সেবনে ধীরে ধীরে সিনায় দুর্বল হয়ে পড়ে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, ঠিক মতো ঘুম হয় না, খিদে থাকে না, সময় বোধও কম হয়, হৃদযন্ত্র ও ফুসফুসের বড় ক্ষতি হতে পারে।
1: ডাক্তার সাহেব, এখন আমরা কি করতে পারি বলুন?
4: ওকে আপনারা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে গিয়ে সেখানকার ডাক্তার দেখান। প্রাথমিক পর্যায়ে তো তাদের চিকিৎসা ও পরামর্শ মতন চললে আপনাদের ছেলে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে, প্রয়োজনে সেখানে ভর্তি করতে হবে।
2: ডাক্তার সাহেব, আমি ভুল করেছি, আমার মতো কোনো মা যেন তাদের ছেলে মেয়েদের দিকে খেয়াল না রেখে এমন মহা ভুল না করে।
1: ডাক্তার সাহেব
4: শুনুন, সন্তানদের মাদক থেকে দূরে রাখতে প্রয়োজন সকলের সচেতনতা। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, তাহলেই আমাদের সমাজকে অনেকাংশে মাদক মুক্ত রাখতে পারবে। আসুন আমরা সবাই মাদককে না বলি,
0: মাদক মুক্ত সমাজ।

এতক্ষণ মাদক মুক্ত সমাজ গড়ি বিষয়ক জীবন্তিকাটি শুনলেন। রচনা মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। জীবন্তিকাটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে কাজ করছে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টার্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত FDI সম্মেলনে কথা বলেন। প্রধানমন্ত্রী দেশীয় বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা প্রসারে আহ্বান জানান। তিনি বলেন, দেশি ও বিদেশি উদ্যোক্তা আকর্ষণে বাজেটে নবায়নযোগ্য শক্তি, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, উন্নত বস্ত্র শিল্প সহ অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে। তারেক রহমান আরও বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় এবং মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকার প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সময়োপযোগী নীতিমালার মাধ্যমে বিনিয়োগকারীদের পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি। পরে প্রধানমন্ত্রী সম্মেলনের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করাই এই সম্মেলনের লক্ষ্য। আন্তর্জাতিক এই সম্মেলনে দেশে বিদেশে প্রায় 600 জন বিশিষ্ট প্রতিনিধি অংশ নিয়েছেন। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিমকে র্যাঙ্ক ব্যাচ পরানো হয়েছে। আজ সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই র্যাঙ্ক ব্যাচ পরানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে রোগীদের সেবা দিতে চিকিৎসক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি সবসময় দেশের কল্যাণে ভালো কাজের সূচনা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটককৃত সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধী সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এর এজলাসে তোলা হলে আদালত এই আদেশ দেন। এ সময় মুজাফফর হোসেনকে 2 দিনে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার নিষ্পত্তির দাবিতে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, শহীদ জাবেরের মা সংসদ সদস্য রোকেয়া বেগম এবং আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে তারা চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করে চিফ প্রসিকিউটর বলেন, 1 বছরের মধ্যে জুলাই গণহত্যার সকল মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ হবে। খেলার খবর, কাবাডি। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে আজ বাংলাদেশ এবং নেপাল নারী দলের মধ্যকার 5 ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজের 5ম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিকেল 4টায় খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজন মালায় আমাদের এখনের নিবেদন ছায়াছবির গান। প্রথমেই শুনবেন রাগ অরুণ রাগ ছবির গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

0: এবারে রুনা লায়লা ও খালিদ হাসান মিলু গিয়েছেন ঘরদুয়ার ছবিতে।
1: বলো
2: না, তোমার আব্বাকে বলো।

শ্রোতা বন্ধু, আপনারা বিভিন্ন ছায়াছবি থেকে গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শুনবেন কুসুম কলি ছবির গান, যুগলে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও সুবীর নন্দী।

প্রিয় শ্রোতা, এবারে শুনবেন হাবিলদার ছবি থেকে গান, শিল্পী এন্ড্রু কিশোর।

শ্রোতা বন্ধু, আপনাদেরকে আরও একটি ছায়াছবির গান শোনাবো। এবারে শিল্পী সাধনা সারগাম ও বিনোদ রাঠোর ছবি বুক ভরা ভালোবাসা।

0: শ্রোতা বন্ধু, এই গানটির সাথে সাথেই শেষ হয়ে গেল বিভিন্ন ছায়াছবির গান।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন পাঁচ মিশাল গান। প্রথমে শোনাবো দেশের গান, কণ্ঠ দিয়েছেন শাহানা সুলতানা বিউটি, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

শ্রোতা বন্ধুরা, আপনারা পাঁচমিশালি গান শুনছেন। এবারে শোনাবো একটি পল্লী গীতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন, কথা সাজিয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান আসাদী।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন শৈলী চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এবার শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন শেখ আবুল বাশার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মেশালি গান। এবারে শোনাবো একটি আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন শিপলা লায়লা, গানের কথা সাজিয়েছেন ফিরোজ খান নন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন লালন গীতি, আর এই গানটির সাথে শেষ হয়ে গেল আজকের পাঁচ মিশালি গানের অনুষ্ঠান বাংলাদেশ ভিতর খুলনা। এখন শুনবেন বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত FDI সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী দেশি ও বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা প্রসারের আহ্বান জানান। তিনি বলেন, দেশি ও বিদেশি উদ্যোক্তা আকর্ষণে বাজেটে নবায়নযোগ্য শক্তি, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, উন্নত বস্ত্রশিল্প সহ অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে। তারেক রহমান আরও বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় এবং মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকার প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সময় উপযোগী নীতিমালার মাধ্যমে বিনিয়োগকারীদের পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। পরে প্রধানমন্ত্রী সম্মেলনের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করাই এই সম্মেলনের লক্ষ্য। আন্তর্জাতিক এই সম্মেলনে দেশ বিদেশের প্রায় 600 জন বিশিষ্ট প্রতিনিধি অংশ নিয়েছেন। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবা উল আজিমকে র্যাঙ্ক ব্যাচ পড়ানো হয়েছে। আজ সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই র্যাঙ্ক ব্যাচ পড়ানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদায় র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে রোগীদের সেবা দিতে চিকিৎসক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষা কেন্দ্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি সবসময় দেশের কল্যাণে ভালো কাজের সূচনা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটককৃত সাবেক সেনা কর্মকর্তা মোজাফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এর এজলাসে তোলা হলে আদালত এই আদেশ দেন। এ সময় মোজাফর হোসেনকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা আগামী 27 জুলাই থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন 5 জেলায় গত 8 জুলাইয়ের HSC ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ার পরে 16 জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর চট্টগ্রাম বোর্ডের 5 জেলার অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রী জানান, আগামী 27 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। তিনি জানান, নতুন সূচি শীঘ্রই প্রকাশ করা হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, সুর এনে দেয় হৃদয় তরঙ্গ, আর ছন্দ এনে দেয় দোলা, সেই সুর আর ছন্দ দিয়ে সাজিয়েছি ছায়াছবির গান। শ্রোতা বন্ধুরা, প্রথমে শোনাব অপরাধী ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবার গানটি নেওয়া হয়েছে জীবন সঙ্গী ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন।

0: বজ্রপাত থেকে রক্ষা পেতে সবচেয়ে নিরাপদ হল কোনো পাকা ভবনের ভেতর আশ্রয় নেওয়া। খোলা স্থানে থাকলে গুটি সুটি হয়ে বসে পড়ুন, অর্থাৎ মাথা নিচু করে হাঁটুতে গুজে থাকুন এবং কোনো ধাতব বস্তু, উঁচু গাছ বা জলাশয় থেকে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বজ্রপাতের সময় সুরক্ষিত থাকতে পাকা ভবনের নিচে অবস্থান করা সবচেয়ে নিরাপদ। বজ্রপাতের সময় জানালার কাছে বা বারান্দায় থাকা বিপজ্জনক। টিভি, ফ্রিজ ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন এবং কর্ডযুক্ত ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় গোসল করা, বেসিনে হাত ধোয়া বা পানির কল ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ ধাতু পাইপের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। খোলা মাঠ, পাহাড়ে চূড়া বা উঁচু গাছ এবং বিদ্যুতের খুঁটির নিচে কখনোই আশ্রয় নেবেন না। নদী, পুকুর বা সমুদ্র থাকলে দ্রুত ডাঙায় উঠে আসুন। যদি কোনো আশ্রয়স্থল না থাকে তবে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে বসে দুই কানের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দিয়ে মাথা নিচু করে রাখুন, যেন শরীর মাটির সংস্পর্শে কম থাকে। মাটিতে শুয়ে পড়া থেকে বিরত থাকুন। ছাতা, সাইকেল, মোটরসাইকেল বা ধাতব কৃষি যন্ত্রপাতি থেকে দূরে থাকুন। গাড়ির ভেতর থাকাটা নিরাপদ, তবে গাড়ি বা কোনো ধাতব বাহনের গায়ে হাত দেওয়া থেকে বিরত থাকুন।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাব দেনমোহর ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ছায়াছবির গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। আগামী 26 জুলাই 2026 তারিখ রবিবার বেলা 2:30 শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় শিশুদের পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়টি একটি ফোন ইন অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা যে নাম্বারে ফোন করতে পারবেন 01974121970, এই নম্বরে ফোন করে সরাসরি যুক্ত হতে পারবেন। অনুষ্ঠান সংক্রান্ত বিশেষ ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন আল্লাহ শানে হামদ পেশ করা হচ্ছে। কণ্ঠ দিয়েছেন শামিমারা আলী, রচয়িতা কাজী নজরুল ইসলাম।

শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আল্লাহ শানে হামদ শুনলেন। আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আসরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করিতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়, আর যে অহংকার করে আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়, এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শকুনের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন আল্লাহ শানে হামদ পেশ করা হচ্ছে। কণ্ঠ দিয়েছেন শামিম আরা আলী, মোহাম্মদ শফিউল ইসলাম, রচয়িতা কাজী নজরুল ইসলাম।

আল্লাহর শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Weather, the news read by Farhana Trina. Prime Minister Tariq Rahman has called upon foreign traders to invest in Bangladesh, pledging a business-friendly environment backed by policy reforms, legal protection and government support. He made the remarks while addressing the Foreign Investors Chambers of Commerce and Industry, FICCI-FDI Conference 2026, titled Driving Foreign Investment for Jobs and Prosperity in Bangladesh, at the Bangladesh-China Friendship Conference Center in the capital today. The Prime Minister said his government is committed to elevate Bangladesh to $1 trillion economy by 2034 through investment-friendly reforms and private sector-led growth. He said Bangladesh possesses significant strengths, including a large and rapidly growing domestic market, a young workforce, a strategic geographical location, an elected government with strong public support to bring sustained prosperity. Prime Minister's wife and Vice President of the Zia Rahman Foundation, Dr. Zubaida Rahman, has called upon the physician and the students of the medical science to provide service to the patients with both professional skills and humanitarian values. She was addressing an annual cultural program and the Excellence in Education Award 2026 ceremony at the Holy Family Red Crescent Hospital and College Auditorium in the capital today. Dr. Zubaida Rahman congratulated the students who received awards for their excellence in education and praise them for continuing cultural pursuits alongside their rigorous academic studies. Earlier, she handed over certificates of recognition to the meritorious students. Information and Broadcasting Minister Zahiruddin Shopon has stressed the importance of having proper authority to determine the identity of journalists. He said this at a meeting of press accreditation committee at Secretariat in the capital today. The Information and Broadcasting Minister advised the members of the Press Accreditation Committee to follow the Constitution, existing law and rules in taking every decision. The highest secondary certificate, HSC and equivalent examinations under the Chattogram Education Board, which were postponed due to the flood and inclement weather, will resume on 27 July and will end on 8 August. Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milan revealed the information while answering questions to the journalists at the International Mother Language Institute today. Education Minister said a fresh schedule for the postponed examinations is being prepared and will be published soon. The International Crimes Tribunal, ICT2, has permitted the interrogate Major Retired Mujaffar Hussain for 2 days in crimes against humanity case linked to July uprising. He will be interrogated at the investigation agency's safe house in Dhanmondi. The tribunal, led by Justice Nazrul Islam Chowdhury, also showed him arrested in the case after he was produced before the court today. It may be mentioned that the detective branch of the Dhaka Metropolitan Police arrested Major Retired Mujaffar Hussain from the capital's DOHS area on 15 July in connection with the assassination of Shohid President Ziaur Rahman. The Election Commission, EC, will take the necessary action regarding the membership of Parliament of Satkhira for lawmaker Ghazi Nazrul Islam, who was expelled from Bangladesh Jamaat Islami over allegations of moral misconduct after receiving a reference from Parliament Election Commissioner Abdul Rahman El Masood, made the remarks while responding to a question from journalists at his office at Nirbachan Bhavan in Agargaon of the capital today. The Election Commissioner said that EC has not yet received any reference from Parliament in this regard. Once such a reference is received, the Commission will examine the matter through an investigation and the necessary hearing in accordance with the law, he added. At least 20 people have been killed in northwest Nigeria after armed gang members attacked villages in Zamfara state, and the AFP news agency said this today. The attacks come amid increasing violence in the northwest and central Nigeria, where armed gangs or bandits have raided villages in recent. 5 Thai parliamentary soldiers have been killed and 6 civilians wounded in an attack on a security checkpoint in the country's rubble-hit south. The assault took place yesterday evening at the Buketa Sami checkpoint in Narathiwat. Dhaka Meteorological Office says due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Borishal and Chattogram divisions till 6 a.m. tomorrow. Due to heavy to very heavy rainfall, landslide may occur at places over the hilly regions of Chattogram division. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Faridpur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in this area are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি জারিন তাসনিম ঐশি। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ইনভেস্টার্স এক্সপো পরিদর্শন করেন। বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ সময় দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 3 দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী টপ থাই ব্র্যান্ডস আজ শুরু হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় দেওয়া বক্তৃতায় তিনি আশা প্রকাশ করে বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে। বাণিজ্যমন্ত্রী থাই বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। দেশে জ্বালানি তেলের কোন রকম সংকট এই মুহূর্তে নেই। বর্তমানে সরকারের কাছে 3,44,000 মেট্রিক টন ডিজেল মজুদ রয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী গতকাল সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও গেট কয়েলের মজুদ স্বাভাবিকভাবে যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি আছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন, নতুন পাসপোর্ট ইস্যু ও পুন ইস্যু কার্যক্রমের সময়সীমা আরও 6 মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ বিশেষ সুবিধা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশী নাগরিকের পাসপোর্টে নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু বা পুন ইস্যুর আবেদন করতে পারবেন। কক্সবাজারের মহেশখালী উপজেলায় ল্যান্ডলর্ড মডেলে অস্ট্রেলীয় একটি প্রতিষ্ঠান নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এলাকায় প্রায় 12,300 কোটি টাকা ব্যয়ে গ্রিন ডকইয়ার্ড নির্মাণ করবে। ইতোমধ্যে এ গ্রিন ডকইয়ার্ড অ্যান্ড শিপ বিল্ডিং ফেসিলিটি নামের প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে বিশাল আন্তর্জাতিক জাহাজ মেরামত কেন্দ্র। গভীর সমুদ্রবন্দরের কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি ব্লু ইকোনমি সচল হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্পটিতে প্রায় 1,300 জন দক্ষ প্রকৌশলী ও কারিগরের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি অতিরিক্ত আরও 2,600 জনের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। পুঁজিবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 389টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 59টির, কমেছে 310টির এবং অপরিবর্তিত ছিল 20টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 66 পয়েন্ট কমে অবস্থান করছে 5,804 পয়েন্টে। ডিএসইতে আজ 938,88,00,000 টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,211,13,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.85, ক্রয় 122.85, ইউরো বিক্রয় 142.98, ক্রয় 140.39, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.49, ক্রয় 164.46, সৌদি রিয়াল বিক্রয় 33.22, ক্রয় 32.56, দিরহাম বিক্রয় 33.89, ক্রয় 33.28, কুয়েতি দিনার বিক্রয় 404.45, ক্রয় 397.06, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.56, ক্রয় 94.78, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০.৪৮ পয়সা, ক্রয় ২৯.৮৯ পয়সা এবং থাই বাত বিক্রয় ৩.৬৯ পয়সা, ক্রয় ৩.৬২ পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে প্রবীণদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন জোবায়েদ হোসেন পলাশ।

জীবনের গোধূলি লগ্নে দাঁড়িয়ে থাকা মানুষগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। তাঁদের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি অনুভূতি আমাদের জন্য এক একটি অমূল্য সম্পদ। চলুন আবারও প্রবীণদের ভালোবাসা আর শ্রদ্ধার গল্পে ডুবে যাই। প্রবীণদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক প্রশান্তি ও পারিবারিক বন্ধন, একটু সময়, একটু আন্তরিকতা। এই ছোট ছোট বিষয়গুলোই তাঁদের জীবনে বড় আনন্দ নিয়ে আসে। প্রবীণদের ভালো রাখা মানেই আমাদের পরিবারকে ভালো রাখা। তাঁদের হাসিই হোক আমাদের শান্তির উৎস। দিনের শেষে যখন আলো ম্লান, তখনও বাজে জীবনের গান। প্রবীণ হৃদয়ে বলে নীরব ভাষায়, ভালোবাসাই থাকুক শেষ আশায়। সোনালী বিকেল ছুঁয়ে দেয় প্রাণ, দুঃখ ভুলে হাসে অবসান। কারণ এই সময় শুধু পুরানো নয়, এ যেন নতুন করে বাঁচারই এক পরিচয়।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, হৃদয় আমাদের জীবনের স্পন্দন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই হৃদয়ের যত্ন নেওয়া হয়ে ওঠে অত্যন্ত জরুরি। সামান্য অবহেলাই ডেকে আনতে পারে বড় বিপদ। চলুন আজকের অনুষ্ঠানের শুরুতেই জেনে নিই কিভাবে প্রবীণদের হৃদযন্ত্র সুস্থ রাখা যায়। হ্যাঁ, স্বাস্থ্য বিষয়ক কথিকা শুনব। আজকের বিষয়, প্রবীণদের হার্টের যত্নে করণীয়, বলেছেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান।
1: আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান, মেডিসিন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং কিডনি রোগ বিশেষজ্ঞ। আজকে আমি কথা বলবো প্রবীণদের হৃদযন্ত্রের যত্ন সম্পর্কে। প্রবীণ বয়সে হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায়, ধমনি শক্ত হয়ে যায়, বহু সহরক, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি কোমরবিডিটিস, যেমন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি রোগ, এগুলো পাশাপাশি থাকে। তাই সারা বছর জুড়েই হৃদযন্ত্রের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জেনে নিব প্রবীণ বয়সে কি কি পরিবর্তন নর্মালি লক্ষ্য করা যায়। 60 বা ততোর্ধ্ব বয়সে ধমনির দেয়ালগুলো শক্ত হয়ে যায়, যেটাকে আমরা বলি আর্টেরিয়াল স্টিফনেস। এর ফলে সিস্টোলিক ব্লাড প্রেশার বৃদ্ধি পায়। আমরা যখন ব্লাড প্রেশার মেজার করি তখন দুইটা রিডিং পাওয়া যায়, যেমন 120/80। এই উপরের মানটাকে বলা হয় সিস্টোলিক, 80 যেটা নিচের মান এটাকে বলা হয় ডায়াস্টোলিক। এই ধমনির দেয়াল শক্ত হয়ে যাওয়ার কারণে সিস্টোলিক ব্লাড প্রেশার বৃদ্ধি পায়। এছাড়া লক্ষ্য করা যায় লেফট ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্স কমে যায়। আমাদের হার্টের 4টা ওয়াল, তার মধ্যে লেফট ভেন্ট্রিকল যেটা, এর কমপ্লায়েন্স কমে যায়, যার কারণে হার্ট যখন প্রসারিত হওয়ার চেষ্টা করে সেটা ঠিক মতো হতে পারে না। কন্ডাকশন সিস্টেমে পরিবর্তন লক্ষণ করা যায়, দ্যাট মিন্স কন্ডাকটিভ সিস্টেমে পরিবর্তন চলে আসে। এর কারণে হৃদস্পন্দনের ছন্দপতন হয়, যেটাকে আমরা অ্যারিদমিয়া বলি। আরো একটা জিনিস বয়সের কারণে হয়, সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টর সেন্সিটিভিটি কমে যায়। হার্টে কিছু রিসেপ্টর থাকে যেটার নাম ব্যারো রিসেপ্টর, এটার সেন্সিটিভিটি যখন কমে যায় তখন বসা থেকে ওঠার সময় বা শোয়া থেকে ওঠার সময় ব্লাড প্রেশার ফল করে, যেটাকে আমরা পোস্টুরাল হাইপোটেনশন বলি। এই যে 4টা কথা বললাম, ধমনির দেয়াল শক্ত হয়ে যাওয়া, লেফট ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্স কমে যাওয়া, কন্ডাকশন সিস্টেমে পরিবর্তন হওয়া, ব্যারো রিসেপ্টরের সেন্সিটিভিটি কমে যাওয়া, এগুলার ফলে সামান্য শারীরিক বা মানসিক চাপেও হৃদযন্ত্রের উপর বাড়তি চাপ পড়ে প্রবীণদের উপর। সাধারণত প্রবীণরা যে কমন কার্ডিয়াক প্রবলেম বা হৃদযন্ত্রের কমন যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হাইপারটেনশন, অন্যগুলো হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, দ্যাট মিন্স হার্টের মধ্যে রক্ত চলাচলে বাধা প্রবাহ, হার্ট ফেইলিউর, যেমন হার্ট ঠিক মতো পাম্প করতে না পারা, অ্যারিদমিয়া, হার্টের ছন্দপতন, ভালভুলার হার্ট ডিজিজ, দ্যাট মিন্স হার্টের যে ভাল্বগুলো থাকে এই ভাল্বগুলো অসুস্থ হয়ে যাওয়া, এই কতগুলো সাধারণ হৃদরোগ নিয়ে আমাদের কাছে প্রবীণরা আসে। এই সকল সমস্যাগুলো থেকে বেঁচে থাকার জন্য আমরা সবসময় বলি প্রবীণদেরকে সপ্তাহে অন্তত 1-2 বার ব্লাড প্রেশার মনিটর করতে হবে বা মেজার করতে হবে, হাতের পালস রেট এবং রিদম চেক করতে হবে, ব্লাড সুগার এবং লিপিড প্রোফাইল চেক করতে হবে, প্রয়োজনে ইসিজি করতে হবে, নির্দিষ্ট ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাফি করা লাগতে পারে। এখন বলবো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সকল প্রবীণরাই আমরা সাধারণত ফেস করে থাকি বা নিয়ে থাকি, কিন্তু ভিতরে ভিতরে যে ঝামেলা হয়ে থাকে সে উপলব্ধি বা অনুধাবন করতে পারি না। যেমন প্রবীণদের অনেকগুলা কোমরবিডিটিস, অনেকগুলা রোগ একসাথে থাকার কারণে পলিফার্মেসি খুব সাধারণ একটা বিষয়। একটা প্রবীণ বয়সে একজন মানুষকে অনেকগুলো ওষুধ নিতে হয়, যার ফলে ড্রাগ ইন্টারাকশনের ঝুঁকি অনেক বেড়ে যায়। এই ড্রাগ ইন্টারাকশনের ঝুঁকির কারণে প্রবীণদের হার্টের উপর বাড়তি চাপ পড়ে। সাধারণত দেখা যায় প্রবীণদের মধ্যে প্রেশারের ওষুধ, অ্যান্টিপ্লেটলেট জাতীয় ওষুধ যেমন ইকোস্প্রিন, চর্বির ওষুধ স্ট্যাটিন, পাফুলার ওষুধ, ডায়ুরেটিক্স, প্রেশারের ওষুধ, বিটা ব্লকার, এগুলো ব্যবহার করতে দেখা যায়। এই জন্য আমরা প্রবীণদেরকে বলি ডক্টরের পরামর্শ অনুযায়ী যত কম পারা যায় ওষুধ সেবন করতে এবং নিয়মিত ওষুধ গ্রহণ করতে, নিজের থেকে কোনো ওষুধ বন্ধ না করতে, এবং যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় পলিফার্মেসির কারণে সেটা দ্রুত জানাতে। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব প্রবীণদের হার্টের যত্নের জন্য খাদ্যাভ্যাস কিরকম হওয়া উচিত। সকল প্রবীণদেরই লবণের পরিমাণ কম খেতে হবে, দৈনিক 5 গ্রাম বা তার নিচে লবণের পরিমাণ নিতে হবে। এছাড়া চর্বি জাতীয় খাবার কমাতে হবে, কোলেস্টেরল জাতীয় খাবার কমাতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল খেতে হবে, প্রচুর পরিমাণে ছোট মাছ, গুড়া মাছ বা নদীর মাছ খেতে হবে, এবং যে সকল খাবারে ট্রান্স ফ্যাট এবং প্রসেস ফুড, বিশেষ করে প্যাকেট জাতীয় খাবার, ফ্রিজিং জাতীয় খাবার, স্টোরেজ করা খাবার, এগুলো পরিহার করতে হবে। যদি এগুলো পরিহার করা যায়, প্রবীণদের হার্টের উপর বাড়তি চাপ পড়ে না এবং হঠাৎ করে হার্টের অস্বাভাবিক কোনো কার্যক্রম লক্ষ্য করা যায় না, হার্টটা সুস্থ রাখা যায়। প্রবীণদেরকে আমরা রেগুলার হাঁটতে বলি, ব্যায়াম করতে বলি, তবে ব্যায়ামের চেয়ে হাঁটাটাই সবচেয়ে বেশি নিরাপদ। সপ্তাহে 150 মিনিট বা তার বেশি হাঁটার জন্য আমরা উদ্বুদ্ধ করি। যদি কোনো প্রবীণ ধূমপানে অভ্যস্ত হন, ধূমপান বর্জন করার জন্য উপদেশ দিয়ে থাকি, কারণ এই ধূমপানের কারণে কার্ডিওভাস্কুলার বা হার্ট অ্যাটাকের ঝুঁকি এবং ফুসফুসের উপর বাড়তি চাপ পড়ে যায়, যার কারণে যে কোনো সময় অকাল মৃত্যু হতে পারে। যদি কোনো প্রবীণদের ওজন বেশি থাকে, ওজন নিয়ন্ত্রণ করতে বলি, বিএমআই স্বাভাবিক রাখতে বলি, যেটা মানসিক স্বাস্থ্যের উপর বেশ প্রভাব ফেলে। প্রবীণদের প্রায়ই লবণের তারতম্য ঘটে শরীরে, যেটা হার্টের উপর ইফেক্ট ফেলে। এই জন্য পর্যাপ্ত পরিমাণ তরল এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখার জন্য আমরা সেভাবে ডায়েট চার্ট অথবা নির্দিষ্ট সময় অন্তর অন্তর লবণের পরীক্ষাটা করতে বলি। যদি ফ্লুইড ওভারলোড না থাকে, যদি শরীর ফোলা না থাকে বা কোনো ফ্লুইড রেস্ট্রিকশন না থাকে, পর্যাপ্ত পরিমাণ প্রাণী গ্রহণের উদ্বুদ্ধ করি। এছাড়া প্রবীণদের যেহেতু ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে, ইমিউন সিস্টেম ডিক্লাইন করার কারণে কিছু নিয়মিত ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা অনুরোধ করি বা বলে থাকি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যাকসিন দুটো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোকোকাল ভ্যাকসিন। সংক্রমণ হৃদরোগকে খুবই খারাপ অবস্থায় নিয়ে যেতে পারে, এই জন্য এই ভ্যাকসিন দুটো আমরা সবাইকে ইন্সপায়ার করি যাতে নিয়ে ফেলেন। এখন কিছু রেড ফ্ল্যাগস বা সতর্ক সংকেত বলবো, যেগুলাকে কখনো কোনোভাবে অবহেলা করা যাবে না। এগুলো দেখা মাত্রই তৎক্ষণাৎ ডাক্তারের চেম্বারে অথবা হসপিটালে যোগাযোগ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে বুকে চাপ বা ব্যথা অনুভব করা, শ্বাসকষ্ট অনুভব করা, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, বুক ধরফর করা, পা ফুলে যাওয়া, এই সকল সিমটম দেখা গেলে অবশ্যই দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। প্রবীণদের এই হার্টের যত্নের জন্য পরিবারেরও কিছু ভূমিকা পালন করতে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নিয়মিত ব্লাড প্রেশার বা সুগার চেক নিশ্চিত করা, ওষুধ সঠিকভাবে খাওয়ানো, জরুরি লক্ষণ শনাক্ত করা এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ দেওয়া। সর্বশেষ বলবো, প্রবীণদের হৃদযন্ত্রের যত্ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওষুধের যথাযথ ব্যবহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, এই চারটি স্তম্ভ মেনে চললে অধিকাংশ হৃদরোগ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিবার ও সমাজের সচেতন অংশগ্রহণই প্রবীণদের সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে পারে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: প্রবীণদের হার্টের যত্নে করণীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। নিয়মিত যত্ন, সচেতনতা আর ভালোবাসাই পারে প্রবীণদের হৃদয়কে সুস্থ রাখতে। প্রিয় শ্রোতা, জীবনের প্রতিটি অধ্যায়ই গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ অধ্যায়ের অনুভূতিগুলো সবচেয়ে গভীর। চলুন এবারে শুনি একজন প্রবীণের জীবনের গল্প, যেখানে আছে ভালোবাসা, সংগ্রাম আর প্রজ্ঞা। প্রবীণ ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করেছেন সজীব দত্ত।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকার সোনালী বিকেল অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আজও একজন প্রবীণ আমাদের সঙ্গে রয়েছেন, চলুন তার জীবনের গল্প আপনাদের শোনাই। আপনার নাম বলবেন এবং আপনি কি করেন বলবেন।
3: মোহাম্মদ নাসির, মানে আমি ব্যবসা করি, গেঞ্জি ফ্যাক্টরি আছে, পার্টনারশিপ, আবার নিজে হোটেল চালাই, অনেক ব্যবসায় করছি, কিন্তু জীবনে ছোটখাটো অনেক ব্যবসা করছি।
2: জীবনের এই বয়সে এসে জীবন সম্পর্কে আপনার অনুভূতি কি? জীবন মানে কি?
3: জীবন মানে কি? যুদ্ধ, চেষ্টা করছি দেখে ইনশাল্লাহ আমি সফল হয়েছি।
2: আপনার পরিবারে কে কে আছেন?
3: আমার পরিবার আছে আমার 3 মেয়ে, আমার ওয়াইফ, 3 বোন।
2: আপনার সন্তানরা কে কি করেন?
3: আমার বড় মেয়ে মাস্টার্স করছে আর মাঝে বিবাস করছে, ছোট মেয়ে করে।
2: বাহ, চমৎকার, সফল পিতা। জীবনে আপনার পরিশ্রম তো ছিল?
3: জি জি জি,
2: স্ট্রাগল ছিল, পরিশ্রম ছিল, সংগ্রাম ছিল,
3: ইনশাল্লাহ সফল করছি।
2: একটু জানতে চাই আপনার গ্রামের বাড়ি কোথায়?
3: আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদরে আমাদের বাড়ি।
2: এখন কতদিন পর পর যাওয়া হয় বাড়িতে?
3: বাড়িতে আমি 1 মাস বা 2 মাস পর যাওয়া আসা করি, কোনো মাসে 3 বারও যাই।
2: বাহ, অসাধারণ। আপনার ছোটবেলার একটু গল্প শুনতে চাই, আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা।
3: আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি, এখন আমি অনেক সুখী।
2: পটুয়াখালীতেই কি আপনার শৈশব কৈশোর কেটেছে?
3: না, আমার বিক্রমপুর কাটছে, পটুয়াখালী শহরে কাটছে, ঢাকা কাটছে, এই 3 জায়গায় আমার স্থান।
2: ছোটবেলা যারা বন্ধু বান্ধব ছিল, পড়াশোনার সহপাঠী ছিল, তাদের সঙ্গে যোগাযোগ আছে?
3: ইনশাল্লাহ তাদের সাথে যোগাযোগ আছে। আমার একটা বেশি ছিল ছোটবেলা হাডুডু খেলার খুব অনুভূতি ছিল সবার সাথে, তার বন্ধু বান্ধবের সাথে সবার সাথে এখনো যোগাযোগ আছে আমার।
2: সেই ছোটবেলার খেলা খেলাধুলা মিস করেন?
3: হাডুডু খেলার কথা এখনো অনেক মিস করি।
2: আপনার মা বাবা আছেন?
3: না, আমার মা বাবা কিছুই নাই।
2: আপনার বাবা মায়ের সঙ্গে কোন একটা স্মৃতি আমাদের শ্রোতাদের আজকে জানাবেন ছোটবেলার?
3: ছোটবেলা আমার সৎমার সাথে আমি জীবনটা কাটাইছি, কারণ আমার মার মতন লোক হয় না। আমার ছোটবেলা থেকে আমার মার সাথে আমার সৎমার কাছে বেড়াইছি বেশি, তার সাথে আমি সবসময় শেয়ার করছি যে কোনো জায়গায় আমারে নিয়ে গেছে, এটি হল আমার সবচেয়ে আনন্দ।
2: এই যে জীবনে চড়াই উতরাই থাকে, একটি নির্দিষ্ট বয়সে এসে গেছেন এখন, সেই যে বলছিলেন সংগ্রাম ছিল, এখন জীবনে সফল হয়েছেন, এখানেই তো জীবনের সার্থকতা, তাই না?
3: জি জি জি, অনেক সংগ্রাম করে আমি জীবনে সার্থ হয়েছি, এখন আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুখী। আমি তিনটা জামাই আমার মোটামুটি আলহামদুলিল্লাহ, দুইটা জামাই সরকারি চাকরি করে, একটা জামাই ব্যাংকে চাকরি করে, একটা পানি ইউনিয়ন বোর্ডে চাকরি করে, একটা ইনকাম ট্যাক্স অডিটর।
2: ঈদের সময় মেয়ে জামাইদের সঙ্গে কেমন সময় কাটে?
3: ঈদের সময় যে সেটা তো বলার বাহিরে, যে জামাই মেয়ে একখানে হইলে কতটা আনন্দ হয় সেটা তো বলার বাহিরে।
2: ছোটবেলায় ঈদে আপনি নিতেন, আর এখন আপনি ফ্যামিলি সবার বড় হয়ে গেছেন, প্রবীণ হয়ে গেছেন, সবাইকে দেন, সেই ঈদ এই ঈদ কেমন তফাত?
3: না, অনেক ডিফারেন্স, এখন ঈদ আর সেই ঈদ অনেক ডিফারেন্স। তখন ছোটবেলায় নামাজ পড়তে যেতাম, বাবাদের সাথে যাইতাম, আর এখন তো বাবা নাই, বাবার সাথে যাওয়া হয় না, ওই আনন্দটা এখন পাইও না।
2: আপনার কাছে এই যে জীবনের যে টানাপোড়েন থাকে, দুঃখ দুর্দশা থাকে, হতাশা থাকে, এক একজনের জীবন তো এক এক রকম, আপনার জায়গা থেকে তাদের প্রতি কি আহ্বান রাখবেন, যারা হুচট খায়, মনে করে থেমে গেল, কিন্তু তা তো নয়, এগিয়ে চলাই তো জীবন, যুদ্ধ করাই তো জীবন, কি বলবেন?
3: তুই হুচট খাক না কেন, সামনে আগায় যাইতেই হবে, সফল হবে ইনশাল্লাহ, একদিন একদিন সফল হবে।
2: আপনি এলাকায় গেলে আপনার বয়সী মানুষজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়?
3: ইনশাল্লাহ, আমাদের বয়সের মানুষের সাথে অনেক ওটা বসা আছে আমার, আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়াই গেলে ভালো ভালো লোকের সাথে পরিচয় আছে, ভালো লোকের সাথে আমার চলাফেরা ইনশাল্লাহ।
2: তাদের সঙ্গে বিকেলটা কেমন কাটে?
3: তাদের সাথে বিকেলটা এখনো আমরা বয়স হয়ে গেছে, বয়সে গেলে ওই ছোটবেলার কথা মনে পড়ে, হয়তো এখন চার দোকানে বসে এই আলোপটা করতেছি, আলোচনার একটা আনন্দ হয়,
2: সেই বিকেল গুলো যেন সোনালি হয়ে ওঠে, তাই না?
3: জি জি জি।
2: আপনার অবসরে কি করতে ভালো লাগে?
3: অবসরে এখন বন্ধু বান্ধবের সাথে সময় দিলেই তো ভালো হয়, বাড়িতে যাই সময় কাটি না, বন্ধু বান্ধবের সাথে সময় দিন বাড়ি দিয়ে।
2: আমাদের মন কিন্তু বড় হলে, বয়স হলে উদার হয়, বৃহৎ হয়, কেমন ভাবেন আপনি?
3: বয়স হলে তো সবার ওই মন মানুষটা তো থাকে না, ছোটবেলা যেটা আনন্দটা ছিল সেই আনন্দটা এখন থাকবে না, কিন্তু এর মধ্যেই করে নিতে হইব।
2: আজকে বাংলাদেশ বেতারে কথা বলছেন, কেমন লাগছে?
3: ইনশাল্লাহ ভালো লাগছে।
2: আপনি ছোটবেলায় রেডিও শুনেছেন?
3: জি, ছোটবেলা যে রেডিও শুনছি, যে কোনো অনুষ্ঠান হইতো আমরা সব এক জায়গায় রেডিওর কাছে দাঁড়াইতাম।
2: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আমরা কামনা করছি।
3: আল্লাহ হাফেজ।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, যে দিন চলে যায় সত্যিই কি চলে যায়? না, যে দিন চলে যায় তা রেখে যায় অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে আশ্রয় করেই আমাদের আগামী হয় উজ্জ্বল। যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ, তাঁদের সেই পুরনো দিনের কথাগুলো, সেই দিনগুলো আমাদের জন্য হয় নতুন করে বাঁচবার অনুপ্রেরণা, আমাদের আগামীর পথে আলো ছড়ানোর জন্য সেই সময়গুলোই হয় আমাদের জীবনের পাথেয়। যারা প্রবীণ বয়োজ্যেষ্ঠ, শ্রদ্ধা তাঁদের প্রতি। আর সেই শ্রদ্ধা নিবেদন করতেই এবারে শুনব রবীন্দ্রসঙ্গীত, পুরনো সেই দিনের কথা বলবি কে রে আয়, চলুন শুনে নিই।

গানের কথা ও সুর বিমোহিত করেছে আমাদের। জীবনের প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে আনন্দ, শুধু তা অনুভব করতে জানতে হয়। প্রিয় শ্রোতা, প্রবীণরা আমাদের জীবনের ছায়া, আশীর্বাদ আর প্রেরণা। তাঁদের অভিজ্ঞতা আমাদের পথ দেখায়, তাঁদের ভালোবাসা আমাদের শক্তি দেয়। তাঁদের জন্য একটু সময় দিন, একটু ভালোবাসা দিন, তাতেই তারা খুঁজে পান জীবনের সবচেয়ে বড় সুখ। আজকের মতো এখানেই শেষ করছি সোনালী বিকেল, আবারও কথা হবে পরের কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রবীণ বয়োজ্যেষ্ঠদের পাশে থাকুন পরম শ্রদ্ধায়, মমতায়, ভালোবাসায়। আজকের সোনালী বিকেল অনুষ্ঠান থেকে বিদায় নেব শেষের কথাগুলো জানিয়ে। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং সোনালী বিকেল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।

চলছে বর্ষাকাল, বর্ষার পানি অনেক জায়গায় জমে এবং অনেক নদী ভাঙনে আমাদের দেশে অনেক জায়গায় বন্যা হচ্ছে। বন্যা হয়ে অনেক জায়গা থেকে পানি নেমেও গেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কিন্তু এখনই সময়। আসুন আমরা সবাই বন্যার্থের জন্য সাহায্যের হাত বাড়াই। বন্যার্থদের পাশে দাঁড়ানো প্রতিটি সমর্থবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যার্থদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে সবাই এগিয়ে আসুন।

বাংলাদেশ বেতার ঢাকা, এখনকার পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইখতিয়ার ওমর।

0: দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ইখতিয়ার ওমর।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের

0: সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
1: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

শ্রোতা বন্ধুরা, গাছ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি করে গাছ লাগাই, এভাবেই আমরা দেশের জন্য কাজ করি। এমনই আহ্বানে এখন নিবেদন করছি দেশের একটি গান। মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না গেয়েছেন নাসরিন নাহারের কথায়, রুহেল খন্দকারের সুরে।

0: দেশের গানটি শুনলেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্ডার কণ্ঠে। সত্যি সারা বিশ্বের মধ্যে আমাদের এই দেশটির মতো সুন্দর দেশ আমাদের চোখে আর কোথাও নেই। বর্ষা ঋতু চলছে, গাছ লাগানোর উপযুক্ত সময়। আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগিয়ে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তুলি, পাশাপাশি প্রকৃতি সুস্থ থাকতে সহায়তা করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতাবন্ধুরা এখন শুনবেন আধুনিক গান। শিল্পী সানিয়া সুলতান আলিজা, গীতিকার ও সুরকার কবির বকুল।

প্রিয় শ্রোতা, শুনছেন আধুনিক গান, শিল্পী সানিয়া সুলতানা লেজার কণ্ঠে। এবারের গানের গীতিকার বায়জিৎ খুরশিদ রিয়াজ, সুর করেছেন শেখ সাদী খান।

0: দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন সানিয়া সুলতান আলিজা।
1: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। তিনি আজ রাজধানী শের-ই-বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত FDI সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী দেশীয় বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশের নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা প্রসারের আহ্বান জানান। তিনি বলেন, দেশীয় বিদেশি উদ্যোক্তা আকর্ষণে বাজেটে নবায়নযোগ্য শক্তি, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, উন্নত বস্ত্রশিল্প সহ অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে। তারেক রহমান আরও বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকার প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সময়োপযোগী নীতিমালার মাধ্যমে বিনিয়োগকারীদের পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। পরে প্রধানমন্ত্রী সম্মেলনের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করাই এই সম্মেলনের লক্ষ্য। আন্তর্জাতিক সম্মেলনে দেশ বিদেশের প্রায় ৬০০ জন বিশিষ্ট প্রতিনিধি অংশ নেন। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজমকে র্যাঙ্ক ব্যাচ পরানো হয়েছে। আজ সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই র্যাঙ্ক ব্যাচ পরানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদায় র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে রোগীদের সেবা দিতে চিকিৎসক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান আশা প্রকাশ করে বলেন, অধ্যাবসায় দেশপ্রেম ও মেধা দিয়ে চিকিৎসক এবং শিক্ষার্থীরা সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবে। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি সবসময় দেশের কল্যাণে ভালো কাজের সূচনা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটককৃত সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনকে ২৪ জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ তাকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এর এজলাসে তোলা হলে আদালত এই আদেশ দেন। এ সময় মুজাফফর হোসেনকে ২ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী আনোয়ার মোহসিনুল হক মিলন আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীনে ৫ জেলায় গত ৮ জুলাইয়ের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ার পরে ১৬ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। তিনি জানান, নতুন সূচি শীঘ্রই প্রকাশ করা হবে। চলতি অর্থবছরের শুরুতে জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিটেন্স প্রবাহ ২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা গত বছরের একই সময় তুলনায় ২৩.৫% বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আজ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য উপাত্ত অনুযায়ী বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
3: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সঞ্জনা খান। A week-long tree plantation drive and tree fair 2026 began in front of the Deputy Commissioner's office premises in Meherpur today with the theme of Brikkhoropone Shaji Desh, Shobar Age Bangladesh. Deputy Commissioner Shilpi Rani Roy inaugurated the fair as chief guest. Additional Deputy Commissioner General, Additional Police Super, Divisional Forest Officer of the Social Forest Department, District Livestock Officer, Additional Agricultural Officer of the District Agriculture Extension Department, General Secretary and Organizing Secretary of District BNP, Secretary of District Jamaat Islami, officials of various government and non-governments, politicians, students and representatives of social organization were present at the time. 34 stalls have been opened at the fair. Saplings of various species of fruit-bearing, wooden, medicinal and ornamental trees are being displayed and sold in these stalls. The fair will remain open from 9 a.m. to 7 p.m. every day for all. Earlier, a colorful rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town on the occasion. The district administration and the Social Forest Department jointly organized it. A tree plantation program has been inaugurated on the bank of Motiakhali Canal in ward number 31 of Khulna City today under the government's 25 crore tree plantation program in 5 years. Administrator of KCC Nazrul Islam Monju inaugurated the tree plantation program as chief guest. The concerned officials and local elite were present at the time. Meanwhile, the Tree Plantation Program 2026 has been inaugurated at the Dhaka Match Industries Secondary School premises today, arranged by a voluntary organization. Director of BCB and General Secretary of Khulna City BNP Muhammad Shafiqul Alam Tuhin inaugurated the Tree Plantation Program as chief guest. Saplings were distributed among children at the Hadipur Hassania Secondary School premises of Devhata Upusala in Shatkhira today. Deputy Commissioner Ms. Kausar Aziz distributed the saplings as chief guest. Presided over by the Upazila Nirbahi Officer, the Executive Magistrate of the Deputy Commissioner's Office, Headmaster of the school were present on the occasion. A discussion on preventing the spreading of misleading information and propaganda through social media was held at the Mahamadpur Upazila Nirbahi Officer's Conference Room in Magra today. The meeting laid emphasis on the importance of increasing awareness by spreading misinformation and misleading information through all types of social media, including Facebook, YouTube and Instagram, a punishable crime. Presided over by the Upazila Nirbahi Officer, the meeting was attended by the government and non-government officials, politicians, imams, priests, qazis and student representatives as well. The Upazila administration organized it. Meanwhile, a discussion titled July Mass Uprising, Still Immortal in Mourning and Strength was held at the party office of Mohammadpur Upazila Chhatra Dol in the same district today. The meeting discussed on the contribution of the student community in the mass uprising. The party leaders and activists, including a large number of students of various educational institutions, took part in it. Later, special munazat were offered at the same place, seeking forgiveness for the souls of all the martyrs, including Shahid Rabbi, Abu Said, and Mukto, as well as the recovery of the injured. The Upazila Chhatra Dol organized it. The Water Development Board re-excavated 27.5 kilometers canal in Joshua District at a cost of 4 crore and 90 lakh taka in the last fiscal as part of the countrywide 20,000 kilometers canals excavation. Among them, 11 canals are in Keshapur Upazila, 5 in Monirampur, 3 in Sharsha, and 1 canal in Shikargacha Upazila. The Water Development Board sources inform that water drainage will be uninterrupted during the rainy season and farmers will be able to get irrigation facilities for agricultural work by using canal water during the dry season. At the same time, they will be able to protect the environment by planting trees on the bank of the canal. Kabaddi and Bororia 11 defeated Mosha 11 by 40 points to 38 in the anti-tobacco Kabaddi tournament at Kashipur Shindail Ballfield Crown under Mohammadpur Upazila in Magura today. Finally, weather and Focus Valley till 1 tonight says there are temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Joshur, Kushtiyar, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Tangail, Mamensingh, Faridpur, Dhaka, Borishal, Potuakhali, Kumila, Noakhali, Chattogram, Cox's Bazar, and Sylhet. River pools in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
4: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি সুদীপ কুমার কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুভ বিকেল। যান্ত্রিকতার এই কোলাহল পেরিয়ে দূর আকাশের ওপারে যখন ধীর পায়ে নেমে আসে গোধূলির শান্ত ছায়া, ঠিক তখনই আমাদের মনের ক্যানভাসে ভেসে ওঠে চিরচেনা মেঠোপথ, সবুজ ধানের ক্ষেত আর রাখাল ছেলের বাঁশির সুর। মাটির টানে, শেকড়ের টানে বাংলার প্রাণকে আরও একবার ছুঁয়ে দেখতে বাংলাদেশ বেতারের এই আয়োজনে আপনাদের সবাইকে জানাই স্বাগত সাদর আমন্ত্রণ। শ্রোতা বন্ধুরা, নদীমাতৃক এই বাংলাদেশের প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে হাজার বছরের গান, বেদনা আর সুখের কথকতা। রাখালের বাঁশির সুরে যে মন কেমন করা ব্যাকুলতা বাজে, আজ আমাদের এই আসরে আমরা সেই সুরকেই খুঁজে ফিরব গানে গানে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে নিয়ে আজ আমরা পা বাড়াচ্ছি শেকড়ের সেই সুদূর অতীতে, যেখানে আমাদের মাটির গান আজও প্রাণ ভরে স্পন্দিত হয়। বাংলাদেশ বেতারের নিয়মিত পল্লীগীতির বিশেষ আয়োজন রাখালিয়াতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি এই মুহূর্তে সুদীপ কুমার কুণ্ডু। শ্রোতা বন্ধুরা, কথা হবে গানের ফাঁকে ফাঁকে, তো চলে যাচ্ছি গানে। আর প্রথমেই শুনবেন দেলোয়ার হোসেনের কথায় প্রীতিলতা বিশ্বাসের কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, প্রিয় মানুষকে নিয়ে প্রিয় মানুষের আরতি ফুটে উঠলো, আমরা সুরে সুরে সেটা শুনতে পেলাম। আপনারা যুক্ত আছেন পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়াতে। শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় এবারে শুনবেন কুটি মনসুরের কথায়, এফ এম আলমগীরের কবিরের কণ্ঠে এই গানটি।

0: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। আগামী 26 জুলাই 2026 তারিখ রবিবার বেলা 2:30 শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় শিশুদের পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়ক একটি ফোন ইন অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে। প্রিয় শ্রোতা, 01974121970 নম্বরে ফোন করে আপনারা অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হতে পারবেন। অনুষ্ঠান সংক্রান্ত বিশেষ ঘোষণাটি শেষ হল।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা যুক্ত ছিলেন পল্লগীতির অনুষ্ঠান রাখালিয়াতে। আর আয়োজনমালায় এবারে শুনবেন হাসান মতিয়ার রহমানের কথায় মোহাম্মদ আব্দুর রহমানের কণ্ঠে এই গানটি।

0: বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে আগামী 25-26 জুলাই 2026 তারিখে নব থিয়েটার ঢাকায় দুই দিনব্যাপী বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিক্স বিয়ার সামিট 2026 অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে 25 জুলাই 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণি তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত বিয়ার সামিট 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন
1: শ্রোতা বন্ধুরা, পল্লিগীতি অনুষ্ঠান রাখালে তো এবারে শুনবেন নন্না বিশ্বাসের কথায় জান্নাতে পিয়া, জান্নাতে জিনিয়া পিয়ার কণ্ঠে এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, এই গানের সাথেই শেষ করছি পল্লীরীতির অনুষ্ঠান রাখালিয়া। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ সন্ধ্যা।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রসুল শুনবেন মোহাম্মদ আমিরুল ইসলামের কণ্ঠে।
2: নীরব মনে আমি কেঁদে যাব যদি দেখ না দাও হে রসুল, মনের মাঝে মালা গেঁথে যাব তোমারই নামেতে হে রসুল।

রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রসুল শুনলেন মোহাম্মদ আমিরুল ইসলামের কণ্ঠে, গীতিকার কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। আগামী 27 জুলাই সোমবার বিকেল 4টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম নতুনকুড়ি স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াময়ে 500।

0: প্রায় 30.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সংক্রান্ত আরও একটি বিশেষ ঘোষণা। আগামী 26 জুলাই 2026 তারিখ রবিবার বেলা 2:30 শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় শিশুদের পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়ক একটি ফোন ইন অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে। প্রিয় শ্রোতা, 01974121970 এই নম্বরে ফোন করে আপনারা অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হতে পারবেন। অনুষ্ঠান সংক্রান্ত বিশেষ ঘোষণাটি শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
0: আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ শুনবেন শামীম আর আলীর কণ্ঠে, গীতিকার কাজী নজরুল ইসলাম।

মহান আল্লাহ পাকের শানে হামদ শুনলেন শামীম আরা আলীর কণ্ঠে, গীতিকার কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার খুলনা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনি নিজে শিক্ষিত, তাই অপরকে শিক্ষিত করে আপনার ঋণ কিছুটা হলেও পরিশোধ করুন। বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ আজ শুরু হয়েছে। জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা, জেলা বিএনপি সাধারণ সম্পাদক, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। মেলায় ৩৪টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এর আগে এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আজ খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মতিয়াখালী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরা দেবহাটা উপজেলার হাদিপুর আহসানিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের মাঝে আজ গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসক কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপপরিচালক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের মাঝে ফলজ গাছের ১০০০ চারা বিতরণ করেন। নারী ও শিশুদের প্রতি সহিংসতা দমন এবং বাল্যবিয়ে প্রতিরোধে এক বিশেষ উঠান বৈঠক আজ খুলনার দাকপ উপজেলার পানখালী মমতাজ বেগম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সমাজে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিয়ে রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক মিজ হুরেশ জান্নাত এতে প্রধান অতিথি এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, লজিক প্রকল্পের প্রকল্প পরিচালক ফয়সাল শেখ, এসডিজি ভিলেজ সমন্বয়কারী মোহাম্মদ মনোয়ার হোসেন, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রেজানুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সুনা আক্তার ও পানখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ বিশেষ অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা আজ খুলনার কয়রা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সামাজিক সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ, ইফটিজিং বন্ধ করা এবং সরকারি সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে সহকারী কমিশনার ভূমি, থানা অফিসার ইনচার্জ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নাটক ও নৃত্য বিভাগে ১৯ থেকে ২৫ জুলাই স্কুল পর্যায়ে, ২৬ থেকে ২৮ জুলাই উপজেলা, ২৯ থেকে ২০ আগস্ট জেলা, ৩ থেকে ৪ আগস্ট বিভাগীয় পর্যায়ে এবং ৫ আগস্ট ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কনের বিষয় নির্ধারণ করা হয়েছে চির উন্নত মামসির। সভায় জেলা শিল্পকলা একাডেমির অবকাঠামোগত সমস্যা নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা ওয়াইসিটি, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা কালচারাল কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬ জন প্রতিবন্ধীকে এডিবির অর্থায়নে হুইল চেয়ার আজ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর প্রধান অতিথি হিসাবে এসব বিতরণ করেন। জামায়াত ইসলামী মনোনীত ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ড নুরুল আমিন জসিম সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও অধিদপ্তর সহকারী পরিচালকের নেতৃত্বে আজ সাতক্ষীরা শহরে পলাশপোল, মঞ্জিতপুর ও লাবণীমোড় এলাকায় অভিযান চালিয়ে ফ্রিজে কাঁচা মাছ, মাংসের সাথে রান্না করা খাবার একসাথে রাখা, মাথায় হেডনেট ব্যবহার না করা সহ কিছু বাসি খাবার ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা সহ বিভিন্ন অপরাধে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। এসো এসো, বসো। সবাই ভালো আছো তো? দেখো, দেখতে দেখতে কিন্তু সারাদিন পার করে আমরা কিন্তু আসরে চলে আসলাম। এই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সেখানে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আমরা নিজেরা যেমন জানার চেষ্টা করি, তেমনি আপনাদেরকেও জানানোর চেষ্টা করি। তো চলেন, আমরা কিন্তু গাছ লাগাইছি, গাছের যত্ন করতেছি,
2: তিন রকম গাছ লাগাইছি, আরো লাগামো। এখনো তো বর্ষাকাল, তো ভালো সময় গাছ লাগানোর।
3: গাছ আরো লাগাতে হবে, যা লাগানো হয়েছে আরো লাগাতে,
4: আরো লাগাইতে হবে।
3: এটা নিজেদের জন্যই, এটা অন্যের জন্যই না। এই পরিবেশ ভালো থাকে, ভারসাম্য হয়, নিঃশ্বাস প্রশ্বাস,
2: অক্সিজেনের ফ্যাক্টরি তৈরি করে।
3: এই ব্যাপারগুলো আমাদের আসলে জানতে হবে এবং করতে হবে। খালি মুখে বললে তো হবে না, কাজ করতে হবে। এই যে আমরা যেমন লাগাচ্ছি, আপনারা লাগান, মানে গাছ লাগান, ভালো করে গাছ লাগান, তাহলে আপনারও ভালো, আমারও ভালো। তো চলো, আমরা কিন্তু গাছগাছালির পাশাপাশি কিন্তু আমাদের পশু পাখিরও কিন্তু যত্ন। কিন্তু এই যে ব্ল্যাক বেঙ্গল, এই বিষয়ে তো আপনারা জানেন, আমাদের কিছু কিছু অঞ্চলে কিন্তু ব্ল্যাক বেঙ্গলের খুব দাম এবং তারা কিন্তু অনেক খামার করেছে। তো চলো এই বিষয়ে একটু শুনে নি। গরিবের গাভী ব্ল্যাক বেঙ্গল ছাগল, বলছেন এই বিষয়ে মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার, তথ্য কর্মকর্তা, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আর তার সাথে এই ব্ল্যাক বেঙ্গল নিয়ে কথা বলছেন ঈশ্বর জাহান। চলো আগে শুনে আসি।
2: আচ্ছা শুনি।
5: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঈশা জাহান নীলা। আজকের বিষয় গরিবের গাভী অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন ডাক্তার মনিরুজ্জামান তরফদার, তথ্য কর্মকর্তা, প্রাণী সম্পদ, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আর যে বিষয়টি প্রথমেই আপনার কাছে জানতে চাইব, সেটি হচ্ছে গরিবের গাভী কেন বলা হয়? আসলে
6: গরিবের গাভী বলা হয় এই জন্য, গাভী পালনে আমরা জানি সাধারণত প্রাথমিক মূলধন লাগে, বাসস্থান এবং খাদ্য বেশি প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে যারা খামারি আছে, যারা প্রান্তিক কৃষক, তাদের সেই পরিমাণ মূলধন থাকে না। সেই জন্য তারা গাভীর চাহিদাটা তারা ছাগল পালন দ্বারা পূরণ করতে পারে। যেমন ছাগল যেমন রাস্তার পাশে, বাগানে বা মাঠে ঘাটে ঘুরে ফিরে যে খাবারটা খায়, এটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এবং আমাদেরকে দেশি যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আছে, এই ছাগল যে পরিমাণ বাচ্চা এবং দুধ দেয়, প্রকৃতপক্ষে গরিবের জন্য একটা গাভী যে পর্যায়ে সাপোর্ট দেয় আমাদের খামারিদেরকে, সেই পরিমাণ সাপোর্ট খামারিরা পায়। সেজন্য গরিবের গাভী ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলকে ইন্ডিকেট করা হয়।
5: গরিবের গাভী সম্পর্কে জানলাম, এবার একটু জানতে চাইবো আপনার কাছে, ছাগল কতদিন বয়স থেকে বাচ্চা দেওয়া শুরু করে?
6: প্রকৃতপক্ষে আমাদের দেশি যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আছে, 7-8 মাসের মধ্যে বাচ্চা ধারণ ক্ষমতার অর্জন করে থাকে এবং সাধারণত বছরে 2 বার বাচ্চা দেয় এবং প্রতিবার বাচ্চা দেওয়ার সময় কমপক্ষে 2-3টে করে বাচ্চা পাওয়া যায়।
5: ছাগলের চারণভূমি থাকে, আর যাদের চারণভূমি বা বাঁধের জন্য কোনো জমি নেই, তারা কি ছাগল পালন করতে পারে?
6: হ্যাঁ, আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কারণ হলো যে আমাদের খুবই ঘনবসতিপূর্ণ দেশ, যে কারণে আমাদের চারণভূমির সংখ্যা আসলেই কম। কিন্তু ছাগল এত উপকারী প্রাণী যে এতে পালন করার জন্য খুব বেশি চারণভূমির প্রয়োজন হয় না। যদি বৈজ্ঞানিক উপায়ে আবদ্ধ অবস্থায় যদি লালন পালন করে তাহলে অবশ্যই চারণভূমিহীন অবস্থাতেও ভালোভাবে ছাগল পালন করা যেতে পারে।
5: আপনি বললেন আবদ্ধ অবস্থায়ও ছাগল পালন সম্ভব, এবার একটু জানবো আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালনের পদ্ধতি কি হতে পারে।
6: আবদ্ধ অবস্থায় বলতে আসলে প্রকৃতপক্ষে বোঝানো হচ্ছে যে ছাগল সারাদিন ঘুরে ফিরে খেয়ে বড় হওয়ার অভ্যাস, কিন্তু আমরা তাকে বৈজ্ঞানিক উপায়ে এমন ভাবে রাখব যেন সে মনে করবে যে সে ঘরের মধ্যেই বাইরের পরিবেশের ভিতরে আছে। যেমন সাধারণত একটা ছাগল পালনের জন্য সাধারণত 10 বর্গ ফুট পরিমাণ জায়গা প্রয়োজন হয়। যদি কোনো খামারি প্রায় প্রত্যেক ছাগলের জন্য যে 10 বর্গ ফুট পরিমাণ জায়গাটা একটা ছাগলকে দেয় এবং প্রতিদিন নির্দিষ্ট সময় পর পর আস্তে করে বাইরে অল্প সময়ের জন্য বাইরে নিয়ে যায়, বাদবাকি সময়টা উঁচু জায়গায় যদি ঘর করে সে জায়গাটা দেয়, আলটিমেটলি এই ছাগলটা আবদ্ধ অবস্থায় সে বৈজ্ঞানিক উপায়ে ভালোভাবে পালন করা সম্ভব হবে।
5: আবদ্ধ পদ্ধতি জানলাম, ছাগল পালনে অন্য কোনো পদ্ধতি আছে কি?
6: এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের আবদ্ধ অবস্থা ব্যতীত ছাগল পালন করার একটা পদ্ধতি আছে, সেটা হলো যে অর্ধ আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন। যে পর্যায়ে ছাগলটা নির্দিষ্ট সময় পরিমাণ তারা ঘরে আবদ্ধ অবস্থায় থাকবে, বাকি সময়টা তার সামনে যে চারণভূমি থাকবে সেখানে ঘুরবে, এইটাকে বলা হয় অর্ধ আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন।
5: জানলাম তো আবদ্ধ পদ্ধতি অথবা চারণভূমিতে কিভাবে ছাগল পালন করা হয়। এবার একটু খাবার সম্পর্কে জানবো, অর্থাৎ ছাগলকে কি কি খাবার খাওয়ানো যায় সাধারণত?
6: ছাগল সাধারণত যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার এক মাস উন্নীত হওয়ার পরেই ছাগল সাধারণত কচি ঘাস খাওয়ার যোগ্যতা অর্জন করে। এবং আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে যে খাবারগুলা খায় সেগুলি আমাদের খুব বেশি দামি খাবার নয়। এবং আমরা যদি খাবারটাকে ভাগ করে থাকি, প্রধানত আমরা সবুজ ঘাস জাতীয় খাবার, দানাদার এবং পানি, এই তিনটা সংমিশ্রণকে আমরা আদর্শ খাবার বলে থাকি। সবুজ ঘাসের মধ্যে যেমন আমাদের আদর্শ খাবারের মধ্যে নেপিয়ার, পাড়া, জার্মান এই ঘাসগুলা আছে, দানাদারের ভিতরে আমাদের যেমন গমের ভুষি, ভুট্টা ভাঙা এগুলা, আর পানি হলে অবশ্যই বিশুদ্ধ পানি প্রোভাইড করে দিলে আমাদের ছাগলগুলা অত্যন্ত ভালোভাবে বড় হতে পারে।
5: এবারে জানবো ছাগলের বাসস্থান কেমন হওয়া উচিত, কি রকম উপযোগী বাসস্থান হলে ছাগলের জন্য ভালো হবে।
6: প্রকৃতপক্ষে ছাগল পৃথিবীতে যখন আমরা তাকে গৃহপালিত করি, ছাগলটা প্রকৃতপক্ষে ছিল পাহাড়ে, সে যে কারণে আমাদের ছাগলের জন্য যে বাসস্থানটা দরকার জিনিসটা অত্যন্ত বৈজ্ঞানিক এবং মনে রাখা জরুরি। সেটা হলো যে ছাগলের ঘরকে, তার মাচাকে, অর্থাৎ যে জায়গায় রাখবে, মাটি থেকে কমপক্ষে 3-5 ফিট উঁচুতে রাখতে হবে, এবং সেই জায়গায় এমন হতে হবে যেন তার দৈনন্দিন যে পচা পায়খানা আছে সেগুলো যেন নিচ দিয়ে পড়ে যায় এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা থাকে।
5: ছাগলের প্রধান রোগ সমূহ কি কি?
6: অনেক ধরনের রোগ হয়। যদি আমরা বড়ভাবে ভাগ করি, সাধারণত আমরা ভাইরাসজনিত রোগ অত্যন্ত মারাত্মক, যেমন পিপিআর রোগ, আমাদের ব্যাকটেরিয়াজনিত রোগ হতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, গলাফোলা হতে পারে, এবং পরজীবী আক্রান্ত রোগও হতে পারে, যেমন আমাদের কৃমি। বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণে নদী নালা আছে, যে কারণে আমাদের ছাগলে গোল কৃমি, ফিতা কৃমি এবং পাতা কৃমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
5: আদর্শ খামারে কি কি পদক্ষেপ অনুসরণ করা প্রয়োজন?
6: আমরা এতক্ষণ আলোচনা করে যে জিনিসটা বুঝলাম যে ছাগল যে ঘরে থাকবে, ছাগলের ঘর এবং চারপাশ অবশ্যই পরিচ্ছন্ন রাখতে হবে, এই একটা বিষয়। এবং ছাগল যদি আমরা আদর্শ খামারি বলি তাহলে অবশ্যই নিয়মিত টিকা এবং কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে।
5: সব শেষে আপনার কাছে জানতে চাইব, যেহেতু চলছে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমের বিশেষ নির্দেশনা কি হতে পারে ছাগলের জন্য?
6: ছাগলের জন্য বর্ষা মৌসুম আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হলো ছাগল পানিতে গেলে ও অত্যন্ত অসুখ হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। সেই কারণে আমরা যে ঘরটা রাখবো ছাগলকে বর্ষাকালে, সেই ঘরে যেন পানি যেন না আসে, এই জিনিসটা সবার আগে মনে রাখতে হবে।
3: হ্যাঁ, আমরা শুনলাম গরিবের গাভী ব্ল্যাক বেঙ্গল ছাগল, তাই না? দেখো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসলেই তাই, এবং এটা কিন্তু খামারের মাধ্যমে করা আমাদের জন্য খুব ভালো। তো চলো
4: এখন
3: গান শুনাই, চলো সবাই মিলে শুনি। গরু, ছাগল, মুরগি, হাঁস, ভেড়া পালো 12 মাস। শিল্পী হালিমা পারভীন, গীতিকার ডক্টর প্রিয়ার মোহাম্মদ। চলো
4: সকিনা বিবি, যেহেতু কইলই, সবাই শুনি। আচ্ছা

0: তো মিলবে পুষ্টি,
1: আসবে টাকা।
0: শুধু টাকার চিন্তা করলে হবে না, যাতে নিরাপদ এই পশু পালন করতে পারি, হাঁস মুরগি পালন করতে পারি, সেটা থাকতে হবে। তো শুনলাম তো একটা বিষয় যে দেখো যে আইল যে আমারে কত ক্ষতি করতেছে। হ্যাঁ, এই আইলের মাধ্যমে কিন্তু অনেক জমি নষ্ট হয়, তাই না? তো তারপরেও কিন্তু আইলে যদি আমরা সবজি চাষ করি তাইলে কেমন হয়?
1: তাইলে তো খুবই ভালো।
0: চলো এই বিষয়ে, হ্যাঁ তাহলে এই বিষয়ে শুনে নি আমরা।
1: কি করব, ভালো করে শুনি।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। বাংলাদেশে প্রতিনিয়তই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর এই জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের কৃষি জমিতে যে বন্টন ব্যবস্থা হচ্ছে তাতে করে জমিতে প্রতিনিয়ত আইলের দেখা যাচ্ছে, অর্থাৎ নতুন নতুন আইল তৈরি হচ্ছে এবং এই আইল অব্যবহৃত বা উৎপাদন করা হচ্ছে না এই জায়গাটুকু, এভাবেই রয়ে যাচ্ছে। কিভাবে এই আইল ব্যবস্থাপনাটা ঠিকঠাক করে সেখানে সবজি বা অন্য কোনো ফসল চাষ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের এই আসরে। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের আসরে যুক্ত হয়েছেন কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জিয়াউর রশিদ, উপপরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ঢাকা। আপনার কাছে একেবারে শুরুতে জানতে চাইব, এই যে আইল, এই আইলে যে ফসল, অর্থাৎ আইল ফসল বলতে কি বোঝায় একটু বলবেন।
3: আমরা জানি জনসংখ্যার তুলনায় বাংলাদেশের আয়তন অনেক ছোট, আমাদের যৌথ পরিবারগুলো দিন দিন আলাদা হয়ে যাওয়ার কারণে প্রতি বছর জমির পরিমাণ কমে যাচ্ছে, জমির মাঝখানে গড়ে উঠছে নতুন নতুন আইল, ফলে চাষযোগ্য জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, এসব আইলের প্রায় পুরোটাই অব্যবহৃত থেকে যাচ্ছে, কোনো উৎপাদনশীল কাজে ব্যবহৃত হচ্ছে না, কাজেই খাদ্যের অভাব পূরণে এবং সবজির চাহিদা মেটাতে এসব অব্যবহৃত আইল সবজি ফসল চাষের আওতায় আনা যেতে পারে। জমির আইলের যে কোনো একদিকে হাঁটা চলার জায়গা রেখে বাকি পাশগুলোতে যে ফসল চাষ করা হয় তাকে আমরা আইল ফসল বলে থাকি।
2: বা খুব ভালো লাগলো আপনি আইল ফসল কোনগুলো সেগুলো বলছিলেন। এবার যদি একটু বলেন যে এইসব আইল ফসল কিভাবে নির্বাচন করতে হয়, এটার প্রক্রিয়াটা আসলে কি?
3: আসলে এসব আইল ফসল নির্বাচন করার ক্ষেত্রে কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়। আমাদের ফসলগুলো যেন স্বল্প জীবনকালের হয়, এগুলো যেন দ্রুত বর্ধনশীল হয়, যাতে মূল ফসলের আগেই তা সংগ্রহ করা যায়, রঙিন ফুল বিশিষ্ট হতে হবে, কম ছায়াদানকারী হতে হবে যাতে মূল ফসলের ক্ষতি না হয়।
2: আমরা আসলে বুঝলাম যে কিভাবে নির্বাচন করা যাবে। এবারে আমরা আপনার কাছ থেকে একটু শুনবো যে জমির আইলে চাষ উপযোগী কিছু সবজির নাম যদি বলেন।
3: আমরা যদি মূল ফসল হিসেবে ধানের জমিকে আমরা নির্বাচন করি, তাহলে বুড়ো মৌসুমে আইল ফসল হিসেবে শিম, টমেটো, বেগুন, শসা, লাল শাক, রোপা আউশ মৌসুমে লাউ, মিষ্টি কুমড়া, করলা, কাকরোল, রোপা আমন মৌসুমে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, বরবটি এসব ফসল নির্বাচন করতে পারি। আবার মূল ফসল যদি হয় সবজি, তাহলে শীত মৌসুমে শিম, টমেটো, বেগুন, লাউ, শসা, আবার গ্রীষ্ম মৌসুমে করলা, কাকরোল, ঝিঙা, বরবটি, ঢেঁড়স, বেগুন এসব ফসলকে আমরা আইল ফসল হিসেবে চিহ্নিত করতে পারি।
2: বাহ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। এবার একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে সবজি চাষ, আমরা জানি যে সবজি চাষের একটা নির্ধারিত সময় থাকে এবং একটা প্রক্রিয়া থাকে, সেটা একটু জানতে চাইবো। অর্থাৎ এই আইলে সবজি কিভাবে চাষ করতে হবে এবং কখন চাষ করতে হবে?
3: প্রধান ফসল যদি ধান হয়, সেক্ষেত্রে ফসল রোপণ বা বপনের সাথে মিল রেখে আইল সবজি বপন বা রোপণ করতে হবে। আইল সবজি চাষের জন্য মাঝারি উঁচু অথবা উঁচু জমির আইল সাধারণত সবজি চাষের জন্য নির্বাচন করতে হয়। বন্যা বা অতিবৃষ্টিতে ডুবে যায় এমন আইল সবজি চাষের জন্য উপযুক্ত নয়। প্রথমে আইলকে পরিষ্কার করে মাটি কুপিয়ে ঝুরঝুরি করে নিতে হবে। তারপর যেসব সবজি ছিটিয়ে বোনা হয় সেগুলোর বীজ আইলের উপর বপন করতে হয়, আর যেগুলো মাদায় বা গর্তে রোপণ করা হয় সেগুলোর জন্য মাদা বা গর্ত করতে হবে। ধানের বীজতলা তৈরির সাথে সাথে পলি ব্যাগে সবজির চারা তৈরি করে নিতে হবে। জৈব ও অজৈব সার মিশিয়ে সুস্থ ও সবল চারা নির্দিষ্ট দূরত্বে বপন করতে হবে।
2: একেবারে শেষ প্রান্তে আপনার কাছে একটু জানতে চাইবো যে আইলে সবজি চাষের ক্ষেত্রে আন্তঃপরিচর্যাটা কিভাবে করবে?
3: আইল ফসল আর সাধারণ ফসলের ক্ষেত্রে আন্তঃপর্যায় মোটামুটি একই রকম। আইল ফসলকে সবসময় আগাছামুক্ত রাখতে হয়, মাঝে মধ্যে নিড়ানি দিয়ে মাটি আলগা করে নিতে হয়, এতে মাটির রস অনেক দিন থাকে এবং উৎপাদন বেশি পাওয়া যায়। প্রয়োজন অনুযায়ী অনুমোদিত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করতে হয়, লতা জাতীয় সবজিতে জাংলা দিতে হবে, প্রয়োজন অনুযায়ী সবজিতে সেচ দিতে হবে। আইলের সবজিতে বিভিন্ন ধরনের বালাইয়ের আক্রমণ দেখা দিতে পারে, সবজির এসব বালাইকে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা IPM এর আলোকে দমন করতে হবে। ধান ফসলের আইলে রঙিন ফুল জাতীয় সবজি চাষ করলে ধানের ক্ষতিকর পোকার পরজীবী বোলতারা এসব ফুলে আশ্রয় নিবে, ফলে বোলতাদের বংশবিস্তার এবং সংরক্ষণ হবে। এসব বোলতা ধান ফসলের ক্ষতিকর পোকার ডিম, কীরা, পুত্তলি এবং পূর্ণাঙ্গ এই জাতীয় যে পরজীবিতাগুলি আছে এগুলোকে বিনষ্ট করে দেয়। সেক্ষেত্রে কৃষকদের বালাই ব্যবস্থাপনার জন্য রাসায়নিক দমন ব্যবস্থাপনা গ্রহণ করার তেমন প্রয়োজন হয় না, ফলে বালাইনাশক বাবদ অর্থ সাশ্রয় হয় এবং পরিবেশও নির্মল থাকে। সর্বোপরি আইলে সবজি চাষ করে কৃষক তার পরিবারের সবজির চাহিদা মেটাতে পারবে এবং অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করতে পারবে। এতে কৃষকের আয় যেমন বাড়বে, দেশের অর্থনীতিও চাঙ্গা হবে।
2: একেবারে আপনার কথার সাথে আমরা কথা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা আমাদের প্রত্যেকটা জায়গা অর্থাৎ একেবারে স্বল্পতম যে জায়গাটুকু রয়েছে সেটুকুর ব্যবহার সঠিকভাবে করি, আমরা নিজেরা সমৃদ্ধ হই, সমৃদ্ধ হোক আমাদের এই দেশ। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতার সময় দেওয়ার জন্য।

0: মুরালি, ও মুরালি বেগম, কখন থেকে বয়া রয়েছি তোমার পদ পানে চাইয়া, কই গেলা গো মুরালি?
1: আহারে, এ তুমি দেখি রে কাকনের মতলব ডাকি কাকুমিয়া,
0: বুঝো
1: না বুঝনের কি আছে, উদাম গায়ে কেন বৈশা থাকো জানো না কেন?
0: বুদ্ধিমতি তুমি, একটু পর বাজারে যাবো, তোমার লিখে কি আনম কও?
1: তেল
0: তেল
1: চমকায় উঠলা কেন?
0: তেলের কথা হইন না,
1: তেল লাগবো, পড়ুয়ার তেল মানে সরিষার, এক ফুটা তেলও নাই।
0: আরে এমন সময় একটা ফাঁদা পড়া আওয়াজ দিলাম মুরালি বেগম, আমার মাথাটা চক্কর মারলো, তোমার আশায় বইয়া রয়েছি, পিঠে একটু তেল মাইখা দিবা?
1: পিঠে মাখতে পারো না?
0: পিঠে তো আমার হাত যায় না, কিন্তু সরিষার তেল ফ্যাস হলো কেমনে, এই দিন না আনলাম, খালি তো শরীরেই মাখি, আর তো কিছু করি না।
1: আর কিছুর দরকার কি? এই কয়দিন যে গেছে শুকুর করো, তোমার ফ্রিজ তো একটানি খেত, কলা গাছের লাহান হাত পাও, মটকার লাহান খেত, এক লিটার তেল তো তুই দিয়েই খায়, আর কত মুড়া হইবা?
0: দেহ মুরালি সব কিছুর একটা সীমা আছে, আমার দেহ লইয়া খোটা দিব না।
1: আমি খোটা দিব কেন? তিন গ্রামের মাইকে যে হাইব্রিড কাশি তুই ডাকে, ওগুলো তো কিছু কইতে পারো না।
0: তার এত বড় সাহস, সেই মরদেরে আমার সামনে পেতে পাও, একটা লঙ্কা কাণ্ড।
2: লঙ্কা কাণ্ডের দরকার হবে না কাশু, হাইব্রিড তো খারাপ কিছু না, খাদ্য নিরাপত্তার জন্য হাইব্রিড অত্যন্ত জরুরি হইয়া পড়ছে।
0: মাস্টার সাহেব আপনি যখন কইতাছেন,
2: আমি না কৃষিবিদরাই কইতাছে, মানুষ বাঁচাছে হু হু কইরা, খাদ্যের চাহিদা বাঁচাছে, উফসি কও আর হাইব্রিড কও, এইটা সারা গতি নাই।
0: কিন্তু গেলবার আমি যে হাইব্রিড বীজ লাগাইছিলাম,
2: খালি হাইব্রিড হইলেই চলে না, বীজের জাত ভালো হইতে হইব, বীজ মান সম্পূর্ণ কিনা তা নিশ্চিত হইতে হইব।
0: খুললা তো মোরালি বেগম, মাস্টার সাহেব কি কইল? আমিও কইলাম উচ্চ বংশের পোলা। হ্যাঁ,
1: কোন সন্দেহ নাই, আমরাও কম না,
0: হাইব্রিড।
1: কেডাকা রেকর্ড,
2: এমন বাপ আর মা গাছ আছে, জাগো উৎপাদিত বীজ, জাগো নিজেদ পাইয়া শক্তিশালী উৎপাদনশীল আর ভালো গুণ সম্পূর্ণ গাছ উৎপাদন করতে পারে, কিন্তু ওই যে কইলাম জাত ভালো হইতে হইব, মান সম্পূর্ণ সুস্থ প্রত্যায়িত বীজ হইতে হইব। দেখো না সোনার দেশ, সোনার ফসলে কেমন টিকটিক করতেছে।
3: হ্যাঁ শুনলে তো, এই যে হাইব্রিড বীজ কেন দরকার, কি কারণে দরকার, এই নাটিকার মাধ্যমে আমরা শুনলাম, তাই না? আর এর আগে শুনলাম হলো জমির আইলে সবজি চাষ বলেছিলেন এই বিষয়ে ডক্টর মোহাম্মদ জিয়াউর রশিদ, আর তার সাথে কথা বলেছিল মোহাম্মদ ইসাহাক আলী। তো কথায় কথায় কিন্তু আমরা কিন্তু অনেক দূর আগা গেছি, তো একটু মনে রাখতে হবে যে এই বর্ষা বা এই বৃষ্টি বাদদার মধ্যে আমার এই গবাদি পশুর কি কি করণীয় হতে পারে, দুই একটা কথা কাউ দেখিনি।
4: ওই যে গরু ছাগল তো আমরাও পালি, গরু ছাগল যেমন উঁচু জায়গায় রাখুন লাগবো, গরু ছাগলের খাবারটাও উঁচু জায়গায় রাখুন লাগবো ভাই।
5: তারপরে মনে করো যে ঘরের মধ্যে মনে করো যে পানি যাতে না যায়, তারপরে পানি পানির মধ্যে রাখা যাবে না, আর বেশি পানি হলে ফিরে উঠলে ড্রেন করে দেওয়া লাগবে যাতে পানি বাইর হয়ে যায়, না হলে তো সমস্যা।
6: আমি কইতেছিলাম কি যে পচা বা ভাঙ্গা পাতা ডাল বা গাছের অংশ কাইটা ফেলাইতে হইব, যাতে রোগ কমা ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করে।
3: আর এই সাথে আর একটু জিনিস জানায় রাখি, এই যে আমাদের পুকুর আছে, খাল বিল আছে, যদি আমাদের পুকুরে যে মাছ চাষ করি নিজেদের জন্য আর মানুষের জন্য, তো ঘের দিতে হবে, ভালো ভালো জাল দিয়ে চারিদিক দিয়ে ঘেরা করে রাখতে হবে, যাতে নিজের মাছ অন্য জায়গায় না যায়, এটা খেয়াল রাখতে হবে। আর অন্য জায়গার থেকে রাক্ষসী মাছ যাতে আমার পুকুরে না আসে, এইগুলা নিয়ে সবসময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আর বন্যা কবলিত অবস্থায় যদি বন্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের সুপেয় পানি পান
4: রাখুন লাগবে।
3: আর একটু সবাই মিলে একটু ইয়ে রাখেন, ওই যে আপনার ওই যে পানি বিশুদ্ধকরণ
4: ট্যাবলেট
3: রাখতে হবে, এগুলা রেখে নিজেদের নিজেদের ব্যাপারে নিজেরাও সচেতন।
5: তারপরে মনে করো যে ওই যেগুলা সবসময় ওষুধ টষুধ থাকে, স্যালাইন টেলাইন এলে টুকিটাকি কাছেও রাখা লাগবে,
3: সবকিছু মিলে আমাদের নিজেদের সুস্থতা নিজেদের দেখতে হবে, আর সেই সাথে আশেপাশে কারোর কোনো অসুস্থতা আছে কিনা খবর রাখতে হবে। এ পর্যন্তই আজকে কথা থাকলো নাকি? তো চলো যাওয়ার আগে জানাই দেই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের এই জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। আর ওই যে ভালো করে মনে রাখবা ছোট মিয়া, হ্যাঁ রাকিবুল, এরা কিন্তু আস্তে আস্তে দুষ্টামি না করে, হ্যাঁ গাছ যাতে কাইটে না ফেলায় এটা খেয়াল রাখবা। তো চলো যাওয়া যাক নাকি?
4: আচ্ছা চলো।

0: এখন সময় সন্ধে 7:30 অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায়
1: শাহিন সুলতানা, আমিনুল ইসলাম মঞ্জু এবং আমি জান্নাতুল ফেরদৌস লিজা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন
1: উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ।
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন
1: উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি দুরবারের আজকের আয়োজনে।
1: আজকে দুরবারে আপনারা শুনবেন পল্লী গান মেঠো সুর অনুষ্ঠানে। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন রথীন্দ্রনাথ রায়, গীতিকার ও সুরকার হরলাল রায়।

মেঠোসুরে শুনছেন পল্লী গান। এবারে গানের শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা শুনছেন দুর্বার অনুষ্ঠানে মেঠোসুর পল্লীগানের অনুষ্ঠান। এবারে শুনবেন পুলক অধিকারীর কণ্ঠে এই গানটি। গানটিতে কথা লিখেছেন আয়াতুল হোসেন উজ্জ্বল, সুর করেছেন মোহাম্মদ গোলাম সরওয়ার।

শ্রোতা বন্ধুরা, মেঠু সুরে এবার গানের শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ, গীতিকার মোহাম্মদ গোলাম রসুল, সুর করেছেন টিপু সুলতান বাবর।

0: এই গানটির সাথে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার। অল্পক্ষণ পরেই শুনতে পারবেন খেলাধুলার সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। আজ রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে পাঁচ ম্যাচ নারী দ্বিপাক্ষিক কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে নেপাল 25-21 পয়েন্টে বাংলাদেশকে পরাজিত করেছে। ফলে 3-2 এগিয়ে থেকে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সহসভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের DIG উসমান গনি পুরস্কার বিতরণ করেন। হারারেতে 3 ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ভারত জয়ের জন্য 126 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 10 ওভারে 96 রান করেছে। এর আগে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 125 রান করে। আগামী শনিবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় এবং রোববার তৃতীয় শেষ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল 5টায় শুরু হবে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতা এবং হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকার ব্যবস্থাপনায় আগামীকাল ঢাকায় দিনব্যাপী আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত খুদে হ্যান্ডবল খেলোয়াড়রা দুটি বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের খেলাগুলো শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী শনিবার তাড়ুডায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। আগামী মাসের 2 তারিখে পোর্ট অব স্পেনে দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে। টেস্টের আগে বাংলাদেশ সেখানে স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি হবে প্রথম টেস্ট সিরিজ, যা দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে ইঞ্জুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অভিজ্ঞ 3 বোলার অধিনায়ক প্যাট কামিন্স, জোস হ্যাজেলউড ও নাথন লিও। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এই টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া প্যাট কামিন্সের নেতৃত্বে 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে নাথান লায়ন, মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা রয়েছেন। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন করে স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন কুড়িয়ে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আগামী মাসের 9 তারিখে শুরু হবে। এ উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী ফুটবল দল গঠন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 9 আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। একই তারিখে একযোগে সারাদেশে এই টুর্নামেন্ট শুরু হবে। এ প্রতিযোগিতায় দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিতব্য 20তম এশিয়ান গেমস নারী ফুটবলের ড্র আজ জাপানে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থানকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। কানাডা সুপার 16 লিগের দ্বিতীয় আসরে ভ্যাঙ্কুভার অ্যাঙ্কারসের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। টি-10 ফরম্যাটের এই আসর আগামী 29 সেপ্টেম্বর থেকে শুরু হবে। 6 দিনব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে 4 অক্টোবর। প্রথমবারের মতো টি-10 ফরম্যাটের কোন টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অ্যাকাউন্টে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভ্যাঙ্কুভার অ্যাঙ্কারস।
খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত 8:30।

0: দেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য প্রীতিময় শুভেচ্ছা। সেই সাথে আমন্ত্রণ সুখী সংসার অনুষ্ঠানে ইসলামী দৃষ্টিতে পারিবারিক শান্তি আয়োজন থেকে। আর সাথে আছি আমি ফারহানা জাহান। শ্রোতা বন্ধুরা, আমাদের সবারই প্রত্যাশা থাকে যাতে একটি সুখী সুন্দর জীবন গড়তে পারি, আর এজন্যই স্বামী স্ত্রী দুজনা সমঝোতা পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে গড়ে উঠতে পারে একটি সুখী সুন্দর বর্তমান। আসলে সংসারের আয়তন ঠিক কেমন হবে তা দুজনার আলাপ আলোচনার মধ্য দিয়ে করাই উত্তম। তবে মা ছোট্ট একটা শব্দ, এই মা হওয়া মুখের কথা নয়। তাই তো একজন গর্ভবতী মহিলার গর্ভাবস্থায় খাওয়া দাওয়া, বিশ্রাম, শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সাপোর্টও খুবই জরুরি। এই সময়ের তার প্রতিটা মুহূর্তই খুবই গুরুত্বপূর্ণ, আর এই সাপোর্ট, এই পরিচর্যা, ভরসা দিতে পারে একমাত্র পরিবার, পরিবারের সদস্যরা। মায়ের স্বাস্থ্য অটুট থাকলে একজন সুস্থ মায়ের কাছ থেকেই তো আমরা আশা করতে পারব একটা সুস্থ বাচ্চা। ইসলামও চায় আমরা সুস্থ সুন্দর জীবন যাপন করি, সুখী সুন্দর জীবন গড়ি। তো বন্ধুরা, আসুন ইসলামের আলোকে মাতৃস্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব এ বিষয়ের উপর এখন বিস্তারিত শুনি। সঞ্চালনায় ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি, সেটা হলো ইসলামের আলোকে মাতৃস্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব। আজকে এই বিষয়ে আলোকপাত করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন রোশনারা কবির।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: এবং আমার বাম পাশে আছেন হযরত মাওলানা আবুল হাসান সাহেব।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আমি প্রথমেই আপনাকে অনুরোধ করব যে আপনি ইসলামের আলোকে নিরাপদ মাতৃত্ব বলতে আমরা কি বুঝি এবং এটা কতটুকু জরুরি।
3: ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি প্রশ্ন করার জন্য। ইসলাম সবসময় নারীকে মর্যাদা দিয়েছে, নারীর গুরুত্ব আপনি বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তান বেহেশত, কিন্তু এটা হলো মাকে সন্তুষ্ট করার জন্য, মাকে মূল্যায়ন করার জন্যই আসলে যুগে যুগে ওনারা এই কথাগুলো বলে গেছেন। যেমন ইসলাম ধর্মে সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী ও পুরুষের সমান অধিকারের ঘোষণা দিয়েছিলেন এবং পরিবারের যে কোনো সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এবং অত্যন্ত বলিষ্ঠভাবে উনিই ব্যক্ত করেছিলেন। নবীজি আরও বলেছেন, নারীরা পারিবারিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিটি ক্ষেত্রেই পুরুষের মতো মর্যাদা ও অধিকার পাওয়ার যোগ্য। তাই নিরাপদে মা হবার জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করতে হবে আমাদের পরিবারের সদস্যদের। এর অর্থ হচ্ছে একজন মহিলা সন্তান চান কিনা সেই বিষয়েও তিনি সিদ্ধান্ত দিবেন, তার সিদ্ধান্তকেও মূল্য দিতে হবে এবং সন্তান নিলে গর্ভাবস্থায় ও প্রসবের সময় তার প্রয়োজনীয় যে সকল প্রকার পরিচর্যা, সেবা ও চিকিৎসা দরকার সব ব্যবস্থাই পরিবারের সদস্যদের অবশ্যই করতে হবে। কারণ একজন মহিলা যতবার গর্ভধারণ করেন ততবারই তার জীবনের ঝুঁকি থেকে যায়। সন্তান আল্লাহর দেয়া আমাদের জন্য অর্থাৎ বাবা মায়ের কাছে সবচেয়ে বড় নেয়ামত, আর সেই নেয়ামত গর্ভধারণ করেন একজন নারী। তাই মাতৃত্বকালীন সময়ে পরিবার ও স্বাস্থ্যসেবা পাবার যথেষ্ট অধিকার তার রয়েছে। সন্তান ধারণজনিত জটিলতার ফলে কখনো কখনো মহিলাদের জীবনের ঝুঁকি অথবা আজীবন পঙ্গুত্বের আশঙ্কাও দেখা দিতে পারে। কয়েকটি মারাত্মক রোগের জন্য তারা এই সময় আক্রান্ত হন, এর মাধ্যমে এ ধরনের জটিলতাও দেখা দেয়। এসব পরিস্থিতিতে মহিলাদের জরুরি চিকিৎসার প্রয়োজন, তাই নিরাপদ মাতৃত্বের জন্য গর্ভবতী মাকে দিতে হবে প্রতিটি পরিবারেরই এসব মারাত্মক লক্ষণ দেখা দেওয়ার সম্পর্কে নিজেরা অভিজ্ঞতা থাকা এবং সচেতন থাকা। গর্ভাবস্থা এবং প্রসবের সময় যে সব জটিলতা মায়ের দেখা দেয়, চিকিৎসার প্রয়োজনও দেখা দেয় তাৎক্ষণিক, গর্ভবতীকে তখন যত দ্রুত ডাক্তারের কাছে অথবা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এবং তার পরিস্থিতি অনুযায়ী বিলম্ব না করে সেসব চিকিৎসা যদি চিকিৎসা করা হয় প্রয়োজন অনুযায়ী, তাহলে অবশ্যই অনেক জটিল এবং অনেক গর্ভাবস্থা যে যারা মৃত্যুবরণ করে তাদের হাত থেকে রেহাই পাওয়া যাবে এবং মৃত্যুর হার কমে আসবে। মনে রাখবেন, সমাজে নারীর অবস্থান উন্নত হলে এবং তাদের আত্মবিশ্বাস রাখতে পারলে, প্রতিরোধ করতে পারলে তাদের প্রতি তাদের যে আত্মবিশ্বাস, কাজে তাদের মৃত্যুর হারও ঝুঁকি আস্তে আস্তে কমে আসবে। কারণ গর্ভধারণ করলে সব মায়েরই বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় সন্তান প্রসবের সময় এমনকি প্রসবের 6-7 সপ্তাহ পর্যন্ত এসব জটিলতা দেখা দিতে পারে। এ জাতীয় অধিকাংশ জটিলতার আগে থেকে কিন্তু কিছুই অনুধাবন করা যায় না কিংবা বোঝাও যায় না। তবে জটিলতা দেখা দিলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর কাছে জরুরি ভিত্তিতে তাদের নিয়ে যেতে হবে। সহজেই এই জটিলতাও সমাধান করা যাবে। মনে রাখবেন, 20 বছর বয়স হওয়ার আগে গর্ভধারণ করা এবং 35 বছরের পরে কখনো গর্ভধারণ করলে সেটা নিরাপদ মাতৃত্ব হতে পারে না, কারণ তখনই তার মৃত্যুর সম্ভাবনাটা বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। মৃত্যু থেকে যদিও সে বেঁচে যায়, কিন্তু বাকি জীবনটা তাকে নানা ধরনের শারীরিক পঙ্গুতা, অসুস্থতা কিংবা শরীরের ব্যথা বেদনা নিয়ে বেঁচে থাকতে হয়। তাই প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী অথবা ডাক্তার দ্বারা গর্ভাবস্থায় ও প্রসবের পরে মায়ের পরিচর্যা করা, পরীক্ষা নিরীক্ষা করা অবশ্যই আমাদের প্রয়োজন। মায়ের জন্য এ সময়ে যথার্থ খাবার এবং বিশ্রামেরও প্রয়োজন। এ সকল দায়িত্ব পরিবারের সকলের অবশ্যই উচিত, বিশেষ করে স্বামী, পরিবারের শ্বশুর শাশুড়ি। প্রসবের সময় ও প্রসবের পরে প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী দ্বারা তাকে মাঝে মাঝেই পরীক্ষা করাও আমাদের উচিত। তাহলেই হবে নিরাপদ মাতৃত্ব ও শিশুকে নিরাপদভাবে সুস্থ করে তুলে যাবে।
2: চমৎকার বলছেন আপা, আপনি আমাদেরকে নিরাপদ মাতৃত্ব সম্পর্কে যে ধারণা দিয়েছেন, আল্লাহ পাক কোরআনে পাকি ইরশাদ করেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। অর্থাৎ আল্লাহ পাক মায়েদের কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, তার মাতা কষ্ট সহ্য করে তাকে গর্ভে রেখেছে এবং কষ্ট স্বীকার করেই তাকে প্রসব করেছে। তার গর্ভধারণে ও দুধ ত্যাগ করানোতে 30 মাস লেগে গেছে। এই কথাটা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন। তা আমরা এখন চলে আসবো মাতৃ স্বাস্থ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি হযরত মাওলানা আবুল হাসান সাহেবকে অনুরোধ করব যে আপনি আমাদেরকে মাতৃ স্বাস্থ্য রক্ষা সম্বন্ধে আলোকপাত করেন।
4: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চমৎকার একটি প্রশ্ন করার জন্য, যোগ উপযোগী এবং সময় উপযোগী এই প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষ এবং প্রতিটি মাখলুকাতের সৃষ্টির সূচনা থেকে তার স্বাস্থ্য এবং সমস্ত দিকগুলোকে সচেতনতার তার সাথে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন। কিন্তু কোনো মাখলুকের অথবা কোনো ব্যক্তির স্বাস্থ্যের ব্যাপারে অন্যের উপর কোনো দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দেন নেই। শুধুমাত্র নারীর স্বাস্থ্যের ব্যাপারে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বামীর উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, নারী চাই যত পয়সায় হোক না কেন, যত সম্পদের মালিক হোক না কেন, কোনো নারীকে বলেনি তুমি তোমার স্বামীর স্বাস্থ্যের ব্যাপারে, খাবারের ব্যাপারে সচেতন থাকো। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছে তুমি তোমার স্ত্রীর সমস্ত ভরণ পোষণ এবং খাদ্য সকল কিছুর দায়িত্ব তোমাকে নিতে হবে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 233 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ালাল মাউলুদু লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। সকল বান্দাদের প্রতি লক্ষ্য করে বলে, সকল স্বামীদের প্রতি লক্ষ্য করে বলে যে তোমরা তোমাদের ছেলে সন্তান এবং স্ত্রীর ভরণ পোষণ এবং তাদের খাবারের ব্যাপারে সচেতন থাকবে। অর্থাৎ একজন স্ত্রী কিভাবে সুস্থকর, স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার গ্রহণ করতে পারে, সেই পরিপূর্ণ দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীর উপরে ন্যস্ত করে দিয়েছেন। অনুরূপভাবে একজন মা যেন তার সন্তানের খাবার নিয়ে কোনো পেরেশান হয়ে মানসিক কোনো চাপেও না পড়তে হয়, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীর উপর দায়িত্ব ন্যস্ত করেছেন। শুধু তাই নয়, প্রতিটি জিনিসকে নিরাপদ এবং সুন্দর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অন্য আরেক জায়গায় বলেছেন যে তোমরা একটা বাচ্চা হওয়ার সাথে সাথে আবার যেন আরেকটি বাচ্চা খুব দ্রুত সময় না নেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন একটা বাচ্চার দুধ পান করার মেয়াদ কতদিন হবে, অর্থাৎ 2-2.5 বছর। অর্থাৎ এই 2-2.5 বছরের মধ্যে যদি আমি আরেকটি বাচ্চা নিই, তাহলে যে বাচ্চাটি আমার দুনিয়া এসেছে তার রিজিক এবং তার আহারের আমরা আঘাত করেছি এবং ক্ষতিগ্রস্ত করব। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুকৌশলে একটি নিরাপদ দূরত্ব সময় পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। এর একটাই উদ্দেশ্য, যাতে করে সুন্দরভাবে এই বাচ্চার নিরাপদ খাবারের ব্যবস্থা করা যায় এবং স্ত্রীকে সুস্থ করা যায়। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এসে অনেক সাহাবায়ে কেরাম তার বাচ্চা নেওয়ার ব্যাপারে কথা বলেছেন,
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
5: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
6: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের বাচ্চা গ্রহণ করবে, তবে অবশ্যই তোমরা সেই ক্ষেত্রে বাচ্চার মায়ের প্রতি তোমরা যত্নশীল হবে। অর্থাৎ মনে চাইল আর নিজের মতো করে সন্তান নিয়ে নিবে বিষয়টি তা হবে না। যে বাচ্চাটি তুমি নিবে, যে মা সেটাকে লালন পালন করবে, সেই মা সুস্থ এবং নিরাপদ কিনা সেই বিষয়টি তোমার লক্ষ্য করতে হবে। এক কথায় হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বুঝাতে চাচ্ছেন, প্রতিটি মা যেন নিরাপদ এবং স্বাস্থ্য সুস্থ থাকেন সেই বিষয়টি আমাদের সকলের সচেতন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে স্ত্রীদের ব্যাপারে, মা বোনদের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুক।
5: আল্লাহুম আমিন। আমাদের আল্লাহ তাআলা সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা জানি যে অভিজ্ঞ ডাক্তারগণের পরামর্শ অনুযায়ী প্রসূতির প্রতি বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, সেটা হলো বিশ্রাম, রাতে 8-10 ঘন্টা, এরপরে খাবার, আয়রন ও ক্যালসিয়াম, ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ এই এবং সকল প্রকার শাকসবজি, কাজকর্ম ভারী কাজ করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তারপর ভ্রমণ প্রথম 3 মাস ও শেষ 2 মাস অবশ্যই লম্বা সফর করা যাবে না। আর এছাড়া টিকা ও ওষুধ টিটিনাসের টিকা নিয়ে নেবে 3 মাস হতে পরবর্তী সময় পর্যন্ত আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই খাওয়াতে হবে। আলোচকদ্বয়ের আলোচনার প্রেক্ষিতে আমরা উপলব্ধি করতে পারি যে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ, সবল, মেধাবী ও চরিত্রবান হওয়া নির্ভর করবে প্রসূতির সুস্থতা ও আদর্শতার উপর। এই জন্য কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অর্থাৎ নিশ্চয়ই তোমাদের মাল ও আওলাদ হলো ফিতনা। পিতামাতার অসাবধানতার কারণে যে কোনো রোগ বালা মুসিবতা যেন পড়তে না হয়, সেজন্য সার্বিকভাবে স্বামী স্ত্রী ও অভিভাবকগণের সতর্ক থাকা দরকার। অন্যত্র ইরশাদ হচ্ছে, মানুষের দিলে বিবি বাচ্চার মহব্বত দেওয়া হয়েছে, তাই মহব্বতের শিশুর সকল প্রকার সুখ সুবিধার প্রতি খেয়াল রাখা সর্বদা যেমন জরুরি, তেমনি শিশুর মাতার প্রতিও সব দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
6: গুরুত্বপূর্ণ আলোচনার এই বিষয়বস্তু থেকে আপনারা উপকৃত হয়েছেন আশা রাখি। আয়োজনের শেষ পর্যায়ে আমরা এখন জানিয়ে দিই, আজকের এই অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা জাহান, সম্পাদনে ছিলেন মোহাম্মদ নুরুল আমিন এবং প্রযোজনা করেছেন
7: শাহিদা মঞ্জুরি।
8: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026 মন্ত্রিসভায় অনুমোদন। 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার, এফডিআই সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী। সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মেডিকেল শিক্ষার্থীদের দেশ সেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে জানালেন শিক্ষামন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মোজাফফর হোসেনকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল, পরবর্তী শুনানি 23 সেপ্টেম্বর। ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত জানালেন দেশটির প্রধানমন্ত্রী। এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আজ নেপালের কাছে হারার পরেও 3-2 সিরিজ জিতল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। মন্ত্রিসভা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এই আইনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি সমন্বয়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ শিরোনামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করা হবে। এই কর্তৃপক্ষ গণশুনানি ও প্রাক প্রকাশ সহ বিধিবদ্ধ প্রক্রিয়ায় মহাপরিকল্পনা থেকে উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা পর্যন্ত একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা কাঠামো নির্ধারণ করবে, যেখানে কর্তৃপক্ষের ছাড়পত্র ব্যতীত কোন নির্মাণ বা প্রকল্প গ্রহণ করা যাবে না। নদীনালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপ, ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুন উন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা কৌশল প্রবর্তন, অনুমোদিত অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাট সহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড নির্ধারণের পাশাপাশি নিজস্ব তহবিল, উন্নয়ন ফি ধার্য, ঋণ গ্রহণ ও নিরীক্ষার বিধান এই আইনে অন্তর্ভুক্ত আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। তিনি আজ রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত FDI সম্মেলনে একথা বলেন।
2: Our government is determined to build a $1 trillion economy by 2034. Our first budget provides targeted incentives for priority sectors, including renewable energy, pharmaceuticals, electronics, digital services, agro-processing, advanced textile, healthcare, and logistics. Bangladesh's future depends not only on attracting investment, but also on building lasting partnerships.
0: প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় করা হচ্ছে এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তারেক রহমান বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন করে মূলধন বিনিয়োগের আহ্বান জানিয়ে আরও বলেন,
2: আই ইনভাইট এভরি বিজনেস লিডার ইন দিস রুম টু বিকাম পার্ট অফ দ্যাট ফিউচার। টুগেদার উই ক্যান বিল্ড অ্যান ইকোনমি দ্যাট ইজ স্ট্রঙ্গার, equitable and inclusive. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs and shape Bangladesh. Let us become partners in building a prosperous and globally connected Bangladesh.
0: প্রধানমন্ত্রী বলেন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের আইনি ও রেগুলেটরি কাঠামোর আধুনিকায়ন ও বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হচ্ছে। এছাড়া দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করা হচ্ছে। কর ও ভ্যাট প্রশাসনকে সহজ এবং মুনাফা অর্জনের পর তার নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করা হচ্ছে। সম্মেলনে দেশ বিদেশের প্রায় 600 বিশিষ্ট প্রতিনিধি অংশ নেন। এর আগে প্রধানমন্ত্রী ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী কোম্পানি ও সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খন্দকার মিসবা উল আজিমকে ভাইস অ্যাডমিরালের র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। আজ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি। তিনি আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির 34তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচারমন্ত্রী প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির সদস্যদের প্রতিটির সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার পরামর্শ দেন। পাশাপাশি সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো যাতে সর্বজনগ্রাহ্য হয় সে বিষয়টিও কমিটিকে স্মরণ করিয়ে দেন তিনি। জহিরুদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক দল হিসেবে নয় বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সকল নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। গণমাধ্যমকে একটি বহুপাক্ষিক ক্ষেত্র উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন বলেন, এখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই। তাই কোনো সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নয় বরং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার নীতি অনুসরণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে রোগীদের সেবা দিতে চিকিৎসক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান আশা প্রকাশ করে বলেন, অধ্যাবসায় দেশপ্রেম ও মেধা দিয়ে চিকিৎসক এবং শিক্ষার্থীরা সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবেন। তিনি শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং কঠোর শিক্ষাজীবনের মধ্যেও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখায় তাঁদের প্রশংসা করেন। এর আগে ডাক্তার জুবাইদুর রহমান কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি সবসময় দেশের কল্যাণে ভালো কাজের সূচনা করেছে। বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 27 জুলাই থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন 5 জেলায় গত 8 জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় পরে 16 জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর চট্টগ্রাম বোর্ডের 5 জেলায় অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রী জানান, আগামী 27 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। তিনি জানান, নতুন সূচি শিগগিরই প্রকাশ করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটককৃত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এর এজলাসে তোলা হলে আদালত এই আদেশ দেন। এ সময় মোজাফফর হোসেনকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। গত মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের ওপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সারা দেশের হাজারো মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী। তাঁদের যুক্ত হওয়ার মধ্য দিয়ে এই আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে। স্বৈরাচার পতন আন্দোলনে রাজধানীসহ সারা দেশে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তোলেন তাঁরা। নিহত ও আহত হন অনেকে। আরও শুনুন প্রতিবেদনে।
1: রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সাধারণ ছাত্র জনতার সঙ্গে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরাও জুলাই আন্দোলনে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। যাত্রাবাড়ির বড় মাদ্রাসা খ্যাত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, মীরহাজিরবাগের তামিরুল বিল্লাত কামিল মাদ্রাসা এবং ডেমরার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সহ ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মাদ্রাসার হাজারো শিক্ষার্থী ও আলেম জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেন। যেমনটি বলছিলেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার দুই শিক্ষার্থী।
2: বের হয়েছি এবং এই আন্দোলনে সক্রিয় ভাবে আমরা সাড়া দিয়েছি।
3: 4 আগস্টের দিন আমি আলহামদুলিল্লাহ একেবারে সামনাসামনি ছিলাম
4: এই মাদ্রাসা থেকে। আমরা নেমেছিলাম, যারা আন্দোলন করতেছে তাদের জন্য খাবার, পানি, শুকনা খাবার, রুটি ইত্যাদি এইসব নিয়ে।
1: জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকে নৈতিক সমর্থন দিয়ে আসছিলেন আলেমরা, কিন্তু আন্দোলনকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে এমন আশঙ্কায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগদান থেকে শুরুতে বিরত থাকেন মাদ্রাসা পড়ুয়া আলেম ও শিক্ষার্থীরা। তবে 15 জুলাইয়ের পর থেকে রাজধানীসহ সারাদেশে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের বর্বরতার কারণে আর নীরব থাকতে পারেননি তারা। 19 জুলাই থেকে সাধারণ আলেম সমাজের ব্যানারে তারাও ঝাঁপিয়ে পড়েছিলেন স্বৈরাচার হটাও আন্দোলনে। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎ যেমনটি বলছিলেন সাধারণ আলেম সমাজের আহ্বায়ক মুফতি রিদওয়ান হাসান,
5: যখন জুলাইটা সামনে আসলো তখন নৈতিকভাবে সমর্থন দিয়ে গেছিল, কিন্তু যখন 15 তারিখে হতাহতের ঘটনাগুলো সামনে আসলো, 16 তারিখে যখন 6 জন শিক্ষার্থী নিহত হওয়ার সংবাদ, শহীদ হওয়ার সংবাদ আমরা জানতে পারলাম, তখন এটা কোটা আন্দোলনে সীমাবদ্ধ ছিল না, বরং সারা দেশের মানুষের মধ্যে এটা ছড়িয়ে গিয়েছিল।
1: সম্প্রতি জুলাই আন্দোলনের সময় গড়ে ওঠা সাধারণ আলেম সমাজ সংগঠনের প্রকাশিত তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে মোট 85 জন মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম শহীদ হন। এর মধ্যে কেবল 19 জুলাই তারিখেই 23 জন মাদ্রাসা শিক্ষার্থী প্রাণ হারান, যা ছিল এই আন্দোলনের সবচেয়ে রক্তক্ষয়ী দিনগুলোর একটি। সাধারণ আলেম সমাজের আহ্বায়ক মুফতি রিদওয়ান হাসান এই প্রসঙ্গে বলেন,
5: ইতিহাসের একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সামনে রেখে পুরো ইসলামপন্থীদেরকে একটা ইতিহাসের ব্যাক সাইড, একটা অন্ধকার জায়গায় ঠেলে দেওয়া হয়েছিল। আমরা এটা পুনরাবৃত্তি হতে দিতে চাইনি, কারণ আমরা দেশপ্রেমিক, আমাদের নাগরিক দায়িত্বের জায়গা থেকে এবং দেশপ্রেম থেকে এবং জুলুমের প্রতি আমাদের সোচ্চার হওয়ার যে ইমানি আকাঙ্ক্ষা, সেই ইমানি আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা রাজপথে নেমেছিলাম।
1: শেখ হাসিনা সরকারের শাসনামলে বিভিন্ন সময় মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের ওপর চালানো হয় বর্বর নির্যাতন, জঙ্গি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতন চালানো হয় তাদের ওপর। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। পর্যটন, অবকাঠামো ও বিনিয়োগ বান্ধব উন্নয়নের মাধ্যমে কক্সবাজারকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তারা এই পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: বাংলাদেশের পর্যটনের প্রাণকেন্দ্র কক্সবাজার, দীর্ঘ সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানি, সেন্ট মার্টিনকে ঘিরে প্রতি বছর লাখো দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে এখানে। আন্তর্জাতিক বিমানবন্দর, রেল সংযোগ এবং সড়ক অবকাঠামোর উন্নয়ন কক্সবাজারকে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটন হাব এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করেই পর্যটন অবকাঠামো, হোটেল, মোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার সুযোগ সৃষ্টি করতে হবে।
9: এটাকে আমরা পুরো রিজিনাল একটা পর্যটকদের হাব করতে চাই, খালি বাংলাদেশের জন্য না। এবং এই জন্য যে উন্নয়নমূলক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছি। আপনার এটা প্ল্যানিং কি হতে হবে আগামী দিনে, ওভারঅল কক্সবাজারের মাস্টার প্ল্যানের মাধ্যমে এটাকে সার্বিকভাবে আমরা কিভাবে এটাকে আন্তর্জাতিক এবং রিজিওনাল হাব হিসেবে করতে পারি।
8: অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, কক্সবাজারের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য পরিবেশ বান্ধব পর্যটন, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি এবং আধুনিক নাগরিক অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
10: একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে যেটা অনগুইং আছে, 2026 সালের মধ্যে সেই মাস্টার প্ল্যানটা আমাদের গ্রহণ করতে হবে, সম্পন্ন।

0: হাব রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল হাব হিসেবে এবং ক্ষেত্র মতে কমার্শিয়াল হাব হিসেবে পরিণত করা।
1: পরিকল্পনা আওতায় বিশ্ববিদ্যালয়, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা, পয় নিষ্কাশন ও পানি শোধনাগার নির্মাণের কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গরূপে চালু করে কক্সবাজারকে বৈশ্বিক পর্যটন ও বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারিক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের একথা বলেন। ভারত 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ জোটটির সদস্য না হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সদস্য দেশগুলো হল ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। সরকারের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের জেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা জালিয়াতির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির সমাবেশ কেন্দ্র করে কয়েক হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষের পর তিনি এই প্রতিশ্রুতি দেন। নরেন্দ্র মোদী বলেন, প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের বিচার করতে দ্রুত বিচার আদালত স্থাপন করা হবে। তিনি আরও বলেন, যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পর পর্যটক ও স্থানীয় বাসিন্দা সহ 10,000-এর বেশি লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, দাবানলে 2,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় 500 দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কর্তৃপক্ষ জানায়, চলতি বছর ফ্রান্সে 12,500-এর বেশি দাবানলে প্রায় 44,000 হেক্টর এলাকা পুড়ে গেছে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের কয়েকটি গ্রামে সশস্ত্র গ্রুপের হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি আজ একথা জানায়। নাইজেরিয়ার উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে সহিংসতা বৃদ্ধির মধ্যেই এসব হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সশস্ত্র গ্রুপ বা ডাকাতরা বিভিন্ন গ্রামে হানা দিয়েছে। তাদের বিরুদ্ধে গবাদি পশু চুরি এবং মুক্তিপণের জন্য বাসিন্দাদের অপহরণ করার অভিযোগ রয়েছে। সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচির সমর্থনে দেশটির সঙ্গে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম জানায়, এই চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে এবং তা বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ছাড়াও পারমাণবিক বোমা তৈরিতেও ব্যবহার করা যাবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ পদক্ষেপ অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। খেলার খবর কাবাডি। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে 5 ম্যাচ নারী দ্বিপাক্ষিক কাবাডি সিরিজের প্রথম ও শেষ ম্যাচে আজ নেপাল 25-21 পয়েন্টে বাংলাদেশকে পরাজিত করেছে। ফলে 3-2 এগিয়ে থেকে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সহ সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের DIG ওসমান গনি পুরস্কার বিতরণ করেন। ক্রিকেট। হারারেতে আজ 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 7 উইকেটে পরাজিত করেছে ভারত। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 125 রান করে। জবাবে ভারত 13 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামী শনিবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 5টায় শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগ কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ

0: 2026 মন্ত্রিসভায় অনুমোদন। 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার, এফডিআই সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী। সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে জানালেন শিক্ষামন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মুজাফফর হোসেনকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল, পরবর্তী শুনানি 23 সেপ্টেম্বর। ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত জানালেন দেশটির প্রধানমন্ত্রী। এবং ঢাকায় নারী দ্বিপাক্ষিক কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আজ নেপালের কাছে হারার পরেও 3-2 সিরিজ জিতল বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি শিমুল হোসেন। দীর্ঘদিন ধরে ব্যক্তি শ্রেণীর করদাতারা কাগজপত্র ভিত্তিক রিটার্ন দাখিলের জটিলতা, লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করা এবং নানা ধরনের প্রশাসনিক জটিলতার মুখোমুখি হয়ে আসছিলেন। অনেক সময় দেখা যায় জটিল প্রক্রিয়া ও অপ্রয়োজনীয় ঝামেলার কারণে অনেক করদাতা রিটার্ন দাখিল থেকে বিরত থাকেন। ই রিটার্ন সেবা সেই মানসিক বাধা দূর করবে এবং করদাতাদের মধ্যে কর প্রদানের সংস্কৃতি আরও প্রসারিত করবে। কর প্রশাসনের জন্য এটি একটি ইতিবাচক পরিবর্তন, কারণ অনলাইন ভিত্তিক সেবা চালুর মাধ্যমে কর আদায়ের পরিমাণ বৃদ্ধি পাবে এবং কর ফাঁকি দেওয়ার সুযোগ কমে যাবে। ই রিটার্ন সেবা চালুর ফলে করদাতাদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। করদাতারা নিজেরাই ঘরে বসে তথ্য পূরণ করবেন এবং তাৎক্ষণিকভাবে জমা দেবেন, ফলে ভুলভ্রান্তি বা অনিয়মের সুযোগ কমে যাবে। কর প্রশাসনের কর্মকর্তাদের আর অতিরিক্ত চাপ নিতে হবে না, কারণ অনলাইন ভিত্তিক সিস্টেম অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করবে। এর ফলে কর প্রশাসনের কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে। একই সঙ্গে করদাতাদের সঙ্গে প্রশাসনের সম্পর্কও হবে আরও সৌহার্দ্যপূর্ণ। এই ধারণাকে উপজীব্য করে এনবিআর করদাতাদের জন্য একটি আধুনিক প্রযুক্তিনির্ভর কর ব্যবস্থা, নতুন ই রিটার্ন সেবার প্ল্যাটফর্ম উন্মোচন করে মূলত 2021 সালে। তবে বাধ্যতামূলক ছিল না, করদাতাগণ স্বেচ্ছামূলকভাবে ই রিটার্ন জমা দেন সীমিত পরিসরে। তবে এটি ক্রমেই করদাতাদের মধ্যে জনপ্রিয় হতে থাকে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যতামূলক কার্যক্রম বাংলাদেশে প্রথম চালু হয় 2025-26 করবর্ষে। এই করবর্ষে প্রায় 47 লাখ ব্যক্তিশ্রেণীর করদাতা ই রিটার্ন সিস্টেমের মাধ্যমে সফলভাবে তাঁদের আয়কর রিটার্ন দাখিল করেন। তখন থেকেই ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। তবে 65 বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতাদের জন্য ছাড় রাখা হয়েছিল। এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধি, এদের জন্যও ই রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। বিশেষ কিছু শ্রেণীর জন্য ছাড় ব্যবস্থাগত করবর্ষের ন্যায় বহাল রেখে 2026-27 করবর্ষেও ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য ই রিটার্ন সেবা বাধ্যতামূলক ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। নিঃসন্দেহে এটা দেশের কর প্রশাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এবারে নির্ধারিত সময়ের মধ্যে কর প্রদানের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে নিট প্রদেয় করের উপর 5% সর্বোচ্চ 25,000 টাকা কর ছাড় প্রণোদনা হিসেবে ঘোষণা করেছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে রিটার্ন জমা দিলে এই সুবিধা পাওয়া যাবে। উক্ত সময়ের পর দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না, বরং ডিসেম্বর পরবর্তী সময়ে দাখিলকৃত রিটার্নে অতিরিক্ত কর প্রদেয় হবে। তাই জাতীয় রাজস্ব বোর্ড যথাসময়ে রিটার্ন দাখিলের জন্য করদাতাদের বিশেষভাবে অনুরোধ করেছে। এর ফলে এবারও কর অফিসে গিয়ে ফর্ম পূরণ, নথি জমা বা কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় যোগাযোগ করার প্রয়োজন হবে না। করদাতারা নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে রিটার্ন জমা দিতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে একটি স্বীকৃতি সনদ পাবেন। এই প্রক্রিয়ায় করদাতাদের সময় ও অর্থ সাশ্রয় হবে। একই সঙ্গে কর প্রশাসনের কার্যক্রমও হবে আরও দক্ষ ও স্বচ্ছ। কারণ ঘরে বসে এনবিআরের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিক্যাশ, নগদ বা অন্য কোনো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন এবং সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন প্রস্তুত করে তা জমা দিয়ে তাৎক্ষণিক প্রাপ্তির স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। এছাড়া ই রিটার্ন সেবা চালুর মাধ্যমে করদাতাদের তথ্য ভাণ্ডারও আরও সমৃদ্ধ হবে। করদাতাদের আয়, ব্যয়, বিনিয়োগ ও অন্যান্য আর্থিক তথ্য একটি ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতে কর প্রশাসনের জন্য নীতি নির্ধারণে সহায়ক হবে। একই সঙ্গে করদাতাদের জন্য এটি একটি নিরাপদ ব্যবস্থা, কারণ তাদের তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকবে এবং প্রয়োজনে সহজেই তা ব্যবহার করা যাবে। কর প্রশাসনের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এই উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ বলা যায়। তবে ই রিটার্ন সেবা চালুর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। দেশের অনেক করদাতা এখনও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত নন। বিশেষ করে গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলের করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল করা কঠিন হতে পারে। সব মিলিয়ে বলা যায়, ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষে ই রিটার্ন সেবা চালু হওয়া বাংলাদেশের কর ব্যবস্থায় একটি যুগোপযোগী পদক্ষেপ। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, এবারে শুনবেন একটি দেশাত্মবোধক গান, সৈয়দ নুরুল ইসলাম মুফতির কথায়, কামরুল ইসলাম বাবলু ও মলিনা বিশ্বাসের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন আবু জাফরের কথায় সমবেত কণ্ঠে। FM সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাই 36, গ্রন্থনা NAM সার্ভারে আক্তার, শুনবেন সকাল 8:15। নাটক শিউলিমালা, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ ফজলুল করিম, প্রযোজনা মোহাম্মদ শেখ মিজানুর রহমান, শুনবেন বেলা 2:30। পবিত্র কোরআন শিক্ষার আসর সকাল 8:30। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল 3:30। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর ওপর বিশেষ বেতার বিবরণী, শুনবেন সন্ধ্যে 6:10। ইসলামিক গান শুনবেন দুপুর 12:20। হামনাথ শুনবেন দুপুর 12:40, বিকেল 3:05 এবং সন্ধ্যে 6:40। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15।

0: রাত 8:55 ও রাত 9:20। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। এছাড়া এফএম ব্যান্ড 88.8 MHz এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। এবারে তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে কিতাবরা যদি ঈমান আনত, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপ অনুসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: FM সম্প্রচার কার্যক্রম 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হল আমাদের আজকের সকল কার্যক্রম। আগামীকাল অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।